লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পরফায় ফরা মিনিট ফকেব চকসি রেডিও কারজু কেদ আনারা ফান নীলি দুর্মিতেরন পি আদাব কে মেয়েকার ডম নং পে জেরিকসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগল পিনিকে বসে গেছে ক্লো নিফাই ক্যাব থেলাঙার নি জাইমে কে বাংলাকি এফ এম বেনা লং পেন মেগাহাটস ফারুই সিরা টকবরা সিরকেপ লাপেন রিস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লং পেন তা কেদো আনা জয় মেঘ নাং লিতুম আর জিলং ইজি পিনি কন্ট্রোল রুম লং সায়ার পুকে ডেঙা বাংফু ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি জুমিকা ফাংচপি লাপেন বাংফু বাংফি কে পন কেমানা সাইকি ক্লাম বাং সার্কলেং টিসু

কংদুকার ডমলু নং দেপেন আদুন্থু আম্বিকা লং নি পিলপেন আরিসং হো তুম চিলু নলুন আর্জুক সিনং আলু নলাম থি হিরমে নং নিফান তংটে লবং সোলুন আর্জুক সিনং

0: waters, including Sri Lanka. Prime Minister of Papua New Guinea, James Marape, in a personal video message, described Prime Minister Modi as a role model and an example of leadership.
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: Further, Prime Minister of Trinidad and Tobago, Kamala Prashad Bisesar, noted that under the leadership of Prime Minister Modi, India has evolved as a leading voice on global matters. A meeting of the National Democratic Alliance, NDA, will be held in New Delhi today to celebrate its government completing 12 years and Prime Minister Narendra Modi becoming the longest continuously serving elected Prime Minister of India. All constituents of the alliance besides the top leadership of the BJP, including Prime Minister Modi, are expected to attend the meeting. The NDA meeting will also be attended by chief ministers and deputy chief ministers of all 22 NDA governed states and union territories, besides the leaders of all alliance constituents. A series of programs will be organized today in Prime Minister Narendra Modi's hometown, Vadnagar in Gujarat, to mark his 12 years of successful governance, focusing on public participation to support the vision of a developed India. The US military has launched strikes against Iran in response to the downing of a US Army Apache helicopter off Oman coast. US officials said the helicopter was brought down by an Iranian drone and the two pilots were rescued. Following U.S. strikes, explosions were heard in the Iranian cities of Sirik Mina, Bandar Abbas and on Khashm Island, which borders the Strait of Hormuz. President Donald Trump said the U.S. response to Iran downing a U.S. helicopter is very strong, very powerful. External Affairs Minister Dr. S. Jayashankar will be on a two-day official visit to Bulgaria and Finland starting today. The Ministry of External Affairs said that during his visit to Bulgaria, Dr. Jayashankar will meet the Bulgarian leadership and hold discussions with his counterpart. In men's cricket, India A defeated Sri Lanka A by 8 runs in a close contest in the opening clash of Tri-Nation A series at the Rangiri Dambulla International Stadium in Sri Lanka yesterday. Opting to bat first, India scored 277 for 6 in stipulated 50 overs, riding in Ruturaj Gaikwad's 101 runs. Skipper Tilak Varma also scored 60 runs. Fast bowler Mohammad Siraj has been withdrawn from India's squads for the upcoming T20 international series against Ireland and England. The men's selection committee has named Prasidh Krishna as Siraj's replacement for both T20I series. And IMD has forecast heatwave conditions today over Delhi, Haryana, Chandigarh, Punjab, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh, Uttar Pradesh and West Rajasthan. And that is the end of this news bulletin.
2: লাকি আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকি এফএম বেন লংপেন মেগাহার্টজ ফারুসিরা টকবরা সিরকেপ লাপেন আনপার্টা রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেন তা কেদো আনা জয়মেক নংলিটুম আর্জিলং ইংজি টংটে নন আদুন্থুয়া জয়মেক দাম ইংলো না কিচু না জয়মেক আংডেঙে লংপেন নং নাম গাছে থাং ক্লং লামার্জান কাবন্দা বাংফু ধনিরাম তিসো লাপেন হুটবাং মুক্রাং বে তুমাংবং চিহুচিপুদালাম জির আর্জু ইকসিনাং
3: আকে হাই ধনিরাম তিসো এলে তুম স্টুডিও লং সিদোলো পাশি আকে হাই ধনিরাম তিসো আলাম যে থানাম লো পুলো তাংতে আলাংলিকে বোজারু সিনে আর্ট লং স্তামে আহেম ফুলো আন পার্টা আলাংলিকে ফারুকরে সির ক্যাব রা সির ক্যাব ক্যাব আনিংকান সিতামে ওসো বিপো পু আলামার জান সেলাম প্যান ন্যাশনাল অ্যাওয়ার্ড সিতামে কাছে পালং আবাং ফুল লানচো টাকালি আলাংলি নিংকান সুরি হিনি রা ইংকয় রা হিনিয়া নিংকান তামে মির বিন আলামার জান সেলাম প্যান পেনাং আন পিরথে দাং আলং নং ই চেপালং লো লাসন থাক থাকসি আলাংলি কেক্লেম কে দাম আসন দু পিক খাং ইয়াং লাং লাসি নন ইলে তুম স্টুডিও লং সিদোলো আকে হাই ধুনিরাম তিসু আসি নাংলি ফান কার্ডম পিপাজি রো সা কার্ডম
4: কার্ডম
3: সে নাংলি ফান পিনি কে চেং সি নাং চিং কিজি আলাম থে লাপেন নাংলি ফান কার জুজি আলাম থে লাহেল নাংলি ফান চেথান নাম লোপলো তাংতে নাংলি কে আবারিম কার্বি লামার জান কাছে লামা বাং ফু ফুসি কাদ্দো কাবি তা চিনি লাপেন কে ক্রয় তা কে ক্রয় কোশন সি নাংলি লামার জান কাছে লামা নাথ কেং কাম কাছি বিদুন চেং ল
4: নিঙারাও ল

0: লাভাংকে মেনমেন তুমি ফ্রংলে মেনমেন আলম সব পড়ছে থানবাই পড়লাম কালি লাগে ইনডেপ স্টাডি পাকারা কাম ছিজর
1: ইলে তুম আং টান সর পালাঙি পোলো তাংতে ইলে তুম আলাম বেন তা চকমা মতে বাং আলাম পেন তুম ক্লেম নাই
0: আরে ল্যাঙ্গুয়েজ কে প্রবলেম হবে মুঠেলা ল্যাঙ্গুয়েজ কে ফিল্ম হ্যাস ফিল্ম কে আজাত ল্যাঙ্গুয়েজ তা চক
1: ও ও মিঠান আলাম তা চক
0: মিঠান আলাম তা চক সিতালা সাবটাইটেল বাঙ্গে দনো
1: ও লা বের বাং তো কোনাং পো
0: সাবটাইটেল কে এজেক্ট ট্রান্সলেশন কালি ও স্টোরি পেন পশ্চিমিলাই সিয়ালা সাবটাইটেল তক নাই ধর লাকে আস্তরি কোসন মাকে দাম রসো টেংসি সাবটাইটেল তা কে টকটা ইসিয়া আর্ট লো লাগে ওয়ান অফ দি ক্যারেক্টারস অফ ফিল্ম লাগে সাবটাইটেল লাবাংকে এনি ট্রান্সলেট লোকালি লাগে ইসিয়া সিনেমা স্টোরি দো লসো টেংসি হলা সো সাবটাইটেল দা পন নাই
1: হলা কাছে পারজান আবাং ফু মতে আবাং ফিকানিং জে টেং লেকে লার দো লার
0: গলে কালা কালি এক্স্যাক্টলি কানিং জে পু হলা কালালে ট্রান্সলেশন কালি লাবাংকে কোসন লা সিনেমা ডায়লগ জং সি সিবা বেসেন পুলোতে লাসো কোসন সি লাসো স্টোরি বেন পামিলাই সি লাগে টক নাই মা লাগে লা সাবটাইটেল কে টক তুম বেলেক ইসিয়া আর্ট লাগে লাসো প্রফেশনাল সিম দো পিক
1: হলা আলাম আরজান কাসেলাম আলাম থে চি নে পিন বাং তামেলা সাবটাইটেল কে লাং বেন তালাসো আতু মো চিনি দেব
0: চিনি দেব
1: উন লাসো সাবটাইটেল সে টক না পো
0: ও ও সিনেমা মেসেন পুলোতে এলি ধরল লা ইংলিশ সিনেমা কে লাং পিল বুঝি দিন চাইনিজ সিনেমা লাং পিল বুঝি দিন সেটা মেসেন মাসে এলি লাং রে লগে
1: কালাং কালাং
0: লা সন্তাসি ল্যাঙ্গুয়েজ ইজ নো ব্যারিয়ার লা সিনেমা ফান কি
1: ও লা সি ইলে তুম কার্বি আলাম আরাম সালাম কার্বি আলাম থে পেনা চক সিনেমা মেসেন পুলোতে ইলে তুম আং তান্দা লি উনজি
0: তান্দা লি উনজি
1: ও ও ও তাংতে নালি ফান নন বাংকে ইসিয়াং দেং নাকার জুজি বাং লা হেলো নাংলি কাইলং কি ক্লেম আন পেন কি চুনাসন নাহলে কবি পিদল পেন চেথানিক জিমা
0: কিছু নাসনকে পোলতে কিছু রাত ফান নিলি মেঠা ফান বলে রাত ফান কার্বি আরাত ফান পোলতে নিলি তা কন্ট্রিবিউশন সাবসোয়ার তামি দৌল পোল কার্বি ইয়ুথ ফেস্টিভেল 1974 নিকান হলে দা কার্বি ক্লাবলং কি বিচেং হলে দাগে নিলি তা ফার্স্ট পার্টিসিপেন্ট ল সিতালা সব মহাঙ্কে ঠেক লঙ্কে নিলি তুমকে জেল পেছিল মহাঙ্কে ঠেক বা মেগাজিন পে নিলি তা নাম তুমি পড়ি লং ল হালাকে স্ক্রিপ্ট মুভমেন্ট হল সুর কার্বি আলাম লা রোমান স্ক্রিপ্ট পেন টক নাই পোলা সব মুভমেন্ট লসর নি তুম লসর মুভমেন্ট হোট পুলিশ পেন চিচক দুদমাসি নিলি তুম বা ক্রেসি ফান জেল লো নাম পন্ডেল
1: ও
0: এরেস্ট মানে পন্ডেল চিচক মানে লাসন লুম আন সেন্টিমেন্ট আলাম কিনিং যে লেংটি মারা মিকির বোলে ইংলিশ লাগে লাসন পড়ান চক পো লসন চিদান শিলং সে কারাটে চার্লি আধু ল আমার সে নিং যা আমার চিচক দুধ আমার সে তুম ফানাং পন্ডেট ল আমার সে আলা জের লালো সে আজ এনে কি দেউ লাসো সে লাসো আইডিয়া লাসো কনসেপ্ট আর কি হ্যাঁ রং হি তা দোল লাসো লিডারশিপ পেন সে দিলে তুম মোমেন্ট তাকে ক্লেম ল জেল তাকে যাক নাং ল আমার হাল আসা সে লাসো আইডিয়া ক্লাং দেন
1: জেল আর লো সে
0: জের আর লো সে লাসো জের আর লো ল পেনসি আনকে পুথরানি কেন তুমি নাং ল এর ল আমার লা দিলে যা ডকমকা সেদাম জয়ী ল আপি লা রয়ং হি আকে হায় তুম দাগ দিপু চিলাং চিলাং সে আডেট আফ এক্সপিরিয়েন্স ঠিক ল লসন লসন নাং এই তোমার কালচার লাই লা পচান নাং পোমসি কারবি নিতুম দিফু আরং সুপি লং আলা ফার্স্ট কার্বি ইয়ার ফেস্টিভ্যাল ডাঙি দুন চেং লাসো ইসি এ সাকসেস ল নট গে লাসো ফেস্টিভ্যাল 50 ইয়ার্স দা আবিসি ল
1: কালাং
0: লাসে লাকে
1: নাংলে কা চারাবলে
0: ইসি অ্যাচিভমেন্ট পুসি মাথানা কম নলে দাদি সো এট মে কন্ট্রিবিউশন
1: দুদুন রেগলাম কালাং লাপেন অন পার নাংলি কি ক্লেম কে দাম
0: এ ক্লেম এ ডোল লাকে ধরল 84 নিকান কা নলি ইলেকশন থরুনসি কাউন্সিল অটোনোমাস কাউন্সিল অলং এমডিসি মানল ইএম মানল আফি কে নেলি মিঠা পার্সোনাল রিজন সিনেমা ক্লেমি পোমাসে লাসফি কে পলিটিক্স টোটালি একটিভ পলিটিক্স কে রিভুব ল
1: লামার জান সালাম
0: আমার লামার জান মাসে কনসেন্ট্রেট ল
1: হালা তা চুন ল
0: হালা তা চুন ল
1: নাহিল তিনাং লং কি চুন বাং পেনাং দল সিনাং লি ফান বাং মহের জং তামিল তুম পেনাং লামার জান লাম জে থান ল তেমা লাসে নন ল উবি গি মিয়ে তুম লামার জান কে সালাম জি আনিং হাং পিক পিক দু সিলা তুম ফানাং লিহিন পেন কপি আলাম থেসে থানিং তু
0: কালি লাগে সিনেমা কাসমার কে আনিং হাং বাং দু পিক লাগে হক সেটা ফার্স্ট থিং লতম লাসো সিনেমা কপি হরমু মা চিনি পাক্কা নাই আপে কসন সে সিনেমা কাসমার মা লা বাং কে আফ্রাং ফ্রাং ক্লেম টাং তুম অলং দাম রা আরজু পাক্কা মিটিং
1: কালাং
0: আপে ফাইন্যান্স পে নিয়ে বাং টা

কার্বি লিরমিয়া লুন আং দেঙালং পেন আদুন থু মঙ্গল সিং খ্রো কিলোন আলুন আর জুইক সিনং আলুন আলাম থে বংলি পিরবি দোরাপ তিক কে টংটেলা বাংসলুন আর জুইক সিনং

কার্বি লিরমিয়া লু নং দেলং পেন আদুন্থু আমার রংহাং কিলু নালুন আর্জুক সিনং আলু নালাম থে বং ওই মির আং রং টাংটিলবং সলুন আর্জুক সিনং।

0: ভারত মণ্ডপমত মর্চার সকল মুখ্যমন্ত্রীর উপস্থিতিত এন ডি এ শক্তি প্রদর্শন করব। দৈনিক জনমভূমি কাকতত এই বাতরিটুক মুখ্য বাতরি হিসাবে প্রকাশ করা হয়েছে। 48খন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবলগিয়া সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপক লৈ সমগ্র বিশ্বতে ব্যাপক উৎকণ্ঠা আর উত্তেজনার সৃষ্টি হয়েছে। দৈনিক অগ্রদূত কাকতে সবিস্তারে এই সন্দর্ভত যুগুতা এটা বাতৰি প্রথম পৃষ্ঠাত প্রকাশ করেছে। এতিয়া আহক আমি পুনৰ উভতি যাওঁ বাতৰিৰ মাজলৈ।
1: ধন্যবাদ মঞ্জিত। বতৰ বতৰা স্থানীয় বতৰৰ আগলি বতৰা অনুসৰি অহা 24 ঘণ্টাত গুৱাহাটী আৰু ইয়াৰ উপকণ্ঠ অঞ্চলত বতৰ আংশিকভাৱে ডাৱৰীয়া হৈ থকাৰ লগতে দুই এজাক পাতলীয়া বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে।

হিন্দি লামার জানালুন আং দেং লংপেন কেপাদুসিয়ালুন আর জুইক সিনং হামতি শর্মা কি দুলহানিয়াপু আলামার জানালুন না লংপেন অরিজিৎ সিং লাপেন শ্রেয়া ঘোষালুম কিলুনালুন আলুনালাম থে সামঝাওয়া তংটেলা বংসলুন আর জুইক সিনং

আদুন্থু ইংলিশ লুণ আং দেঙালং পেন কেপাদুসিয়া লুণ আর্জুক সিনং আদুন্থু তা একাউন্ট কিলুন আলুন লে আর্জুক সিনং আলুন আলাম থে কিপ ইউ মাচ লঙ্গার তংতে আর্জুক সিনং

0: Lapuan na por ng litum, English alun jirang deng along pen, ason son alun, arjulong iktang lo. Dang tenon na dun tu, tan pari ajay meg ang deng along pen. Lun se po mande sorong parla pen, hot bang dipenro ing titumang bong, chihuchiput alam jir arjulik sinang.
1: Laki akaswani difu pini chihu chipura jai me studio long chupapon laki nongnam chithangklong owe kimi lunsepo ake hai mande sorong par lasi non alangli studio long si do iglo chinki chithan pon pe prang nangli phan kardom pajir iglo
2: kardom
1: mahang ke thek andim lapen sarpi sarburamen chithan ikjima
2: choropiglo nili mahang ke thega dim lage dokmuka sarthe rong pharo lape nili pomen ke rupsing rong pharpu nili paimen ke dina terang pipu
1: non adun thu nangli phanar jupon thulang nangli lo ke charli dun cheng ai school amen than exima lapen ko nang dengan se nangli kapor hi
2: nili ke charli dun cheng school ke teke rong piero etso berong charli dun thulo আপি দকমকা হায়ার সেকেন্ডারি লং চার্লি দুনল আইকে শ্রীধমপুর হাদা আসামিস মিডিয়াম দো হাদাক তানি লি চার্লি দুনল আই স্কুল আলং বাই দো পিক তামে কে চার্লি বাং কম হেক পুয়া বাং হায়ার স্কুল আলং ইয়ং সে দো উলু প্লতে কে চার্লি তা দো উ সেটামি নিলি বাং হে আলং বাই দো উ তামে কে চার্লি আফাই বাং কম হেক জল পছন্দ নিলি কে চার্লি আ কেপা জুট কে ক্যাপ আং দেঙা সিং তন কক
1: লি নন লুঞ্জির কমেন্টু নিংকান সে নাংলি কিলুন্দুন চেং ল
2: লুঞ্জির কিলুন চেং প্লোতে নিলিকে 2010 সে স্কুল লাকে ইরিলো এঙ্গে 2010 সে নিলি লুন ফিরল তেদি রেকর্ডিং ফিরল লাবাকে চেং সিল
1: নাংলি ফান লুঞ্জির লুন লে আংকো নিং নাং পারুং দুন ওয়ার পুসন দু ইগমা
2: কে চেং আকো বাঙ্গে লাসন গে আবে কো বাঙ্গে নিলি নিং কে হাঙ্গে কে কান সে নিং হাং হাসো হুট কে কান বাং মতে পেনাং আন কানুন ল আফি লুন কিলুন আহিন দা লুন দুন দুন তাং চিং থুরা মাই ফেস্টিভেল লং হাই নিলে লুন দুন দুন সে সোহত নিপুনু নি এক তোম নাং থান পনে তে আমা সে নিং হাং দে আফি মিথাং পেন সে লুন ল আফি লুন এটা ফি সে আকো নাং কিরুং দুন আসিস্টেম দু থুলো আসন
1: তাং তে নাং লি ফান হং জাই লং মতে মাই লং চো ফা পন চেং কে কমেন্ট টু আনিং কান ইগ ল
2: কিলুন্দুন চেং প্লোতে লাগে কেচো ফাবাঙে কালি মহামায়া মহামায়াং লং লং হাদা সিনি লিগে কিলুন্দুন লং চেং ল লাপেন সেকেন্ড টাইম কিলুন্দুন বাংকে হাওয়ার কে হাত লং সে কিলুন ল আখাই বিজয় লেখ থে লাংলি লাইভ পারফর্ম দো লাসো আফি আনসি ডাক দিফু বাং ল দিফু বাং আনসি আকো কেস এ তুম আলং আলং নাং হাং পন ল আনিং কান মাং সে ইনিং আবি দের ল তামে কেস এ তুম সি পেনাং আনকে নাং বুঝে থাং পন ল আহুত সি কে
1: তাং তিন নাংলি হং জাই লং কিলুন দুন চেং হুত কে ফেরে কাথেরা ক্লাব সন দই
2: কা ফেরে গে নিলি নন আন্দা দলা আ কিলুন দুন কে চেং পেন নন পুয়ান তা কা ফেরে গে দবম লাং চি চিনি নে দেলো নিলি তা নিলি মেন জং সিন কে হাং লো বাতে নিলি কিলুন পো আং দেং আনাং লি লো প্লোতে নিলি মানে অক্লেম উ রিতিক দু কুপি পনে নন কে লুন উল অপছে কা ফেরে থে রাগ মানে কম নাং পো পড়ল তামে লাসো বাং মানে এফং তেং পিনা কাই কে দালা নিলি কিলুন নাং পো প্লোতে অক্লেম উ বাং তো কওতে
1: তাং তে রং পারসং হো মিথাং বেন কে বন্দা লাবসনা লুন জিরটা দুলুমা
2: ও নিলি মেথাং বেন চে বন্দা লুন জিরটা দুলো পেনাং আন কে নিলি নিলি মেথাং চে বন্দা জলা পুসং সিন দু আফিয়ান সি নিলি আনুর কা প্রেক কা বন্ডা আলুন জির কিলুন কেচেং হুত নিলি ইক্স নাই তকপি কেচেং হুত জির নিজের ঠম দলো নিলি ইক্স নাই তকপি নন কে নিলি ইক কে বাংসু পিয়ার ঠে বান কে আবেল তামে কেচেং হুত কে আলাং সে নাই তকপি পিল আফিয়ান সে নিলি মেথাং চে তকলো আকো নন হুত বাংকে আকো আহুত পেয়ে নিলি চে তকপা আহুত পেয়ে আনুর কাপ্রেক সে তক তক জল সামা

0: nonta nile oklem hor loye pamu be thana ta la mane laso okeklem bang kopi pone non puta mane che paviru ne delo nile ba
1: ante jume piglo na mi se jume pig la pen lang pig la so ajoni se nang li la pan nong nam chi thang lo aposi nang li se ki jume ki lang la so puthak nang li kopi ni kichithan kang tung du igma
0: chethan kang tung bang gawe taminang linang ar judder lo por ajats taminang thak dunong kokpo ese pa jume phan ke puson je choning la pen la puson ke chu sining bu bang ke nili chini dam o ela athemani le ke ke se bu bang ke komo ahi pi ahen ru kaddo we cho thaya munit pina amasi la bang nili mane pang thek dam thek the delo je henru hippi akang thak hormu hai choche te ese messenger balunun oji jolasoa abang nili pang thek damun edel nili bang rimlap mate amase lake emethang ta habit chibialing ta haibon ne matha teng bulote ajhak tum pupu mate henru hai cho ala kang tha hormu hai chote langjo han heno dagatik pu kahen no bulote ala singjam bang long lok tik lang chor la কাপড় কে সিংজাম লং লিহুত কে হিপি লে চো এট পেন লে লুন লুন ফিস তামে থাঙালাম গে আবে
1: আন্তে নন দুন টু নাংলি ফানার জুপুন টু ল্যাং নাংলি লুন কাবন্ডা হুত মানে আসামি ফান কামাথা পেন মাতে কোমানিয়া কাইলামু মা নাংলি কাইলামু লপসন কে চিমাথা পেন টং লুন কাবন্ডা আতে অর লপসন কিরি রিমা মাতে কুপুসন ল
0: আজহা কালুন বা লাসন দুদু মানে কোমারনি গে লাসন পুরি লক তাহা লাপসন কামা থাপেন কাবন্ডা পোনা লুন তা দো লাপেন আজ হাগ লুন বাঙ্গে নীলি কায়া লামু তা আসাপসো চিজু দুন চম জলাপসন দা দুদু তামে কেতক হুদ বাঙ্কে লানকে মাথা কে মাথা থে হে তা কিজুর পো দগদ হুলম লোভতে লাসন আসাপসো মানে বাং দে দিতে মাথা পন মেমে দিতে হে আমার সে লাসন দুদু ইজির জিরনি তামে কা দগ বেলুন বাঙ্গে লাসন কে আবে হে হ্যাঁ নীলি বাঙ্কে লুন কি লুন তা থেক ও তাকালি পুইনি নিং হামাসে

0: হ্যাম্বির স্টুডিও দিল, নংলার স্টুডিও, বিহাই স্টুডিও, আসে স্টুডিও, সন দুথুলাং আকো বিরটং তেরাং আলাং লিছে তামে স্টুডিও দু তামে আমিয়ান বাং লিছে তেনে দেল আকো দুথুলাং আনো নেলং লা বাংকে রং খেলাং সে দো বন লাতা স্টুডিও মেন তেনে দেল দোলাং কে ডো কে দো দো
1: নন দুন থু নাল ফানার জি পন থুলাং লুনজির রেকর্ডিং দাম জি পুলুতাং তে ইজির আর লুনজির লং কোপান আন আনাম নাং পর
0: লা বাংকে আই স্টুডিও লিং ল আবাং পেনা স্টুডিও বাংকে সুরি ফোট্রক তা লং আবাং পেনা স্টুডিও বাংকে সুরি ক্যাপ, সুরি ক্যাপ আর বাট চলা পছন্দ দু লা স্টুডিও লিং ল বাংকে
1: লা বাং সনিং কান আং বং লুনজির কিপা ক্লাং পম থুজি লা বুসনা কাচি সিক পন দোমা
0: নন লা ফেস্টিভেল হর পাকলা উঞ্জি বসে চে সিক পন ল আখাই পি রুবিনা ক্রো পি প্যান লাইজি ওডো বিহাই স্টুডিও ল আলঞ্জির আর গাইড কে পি এর ল তামে নন মানে আলা মিউজিক হাই ক্লেম বমলা
1: নাংলি লুনজির কি লুন প্যান আকা প্রেক পিনি অ্যাক্টর লে পুনন বা গুন্দা পার্ট মাতে কাপ্রে কাপ্রে কা পার্ট লা পসন পারজান লুনজি আফান নিং কা মাথা পে নিং কে হাং দু ইগমা
0: এনিং গে হাঙ্গে দু তামে রাজি বাংশে দনু নে দেলো লাবেনলা হাইট বাংশে দনু নে দেলো তামি ইনিং বাংকে রাজে লাংনো দাক এ হাইট লে নাংশে দনু দে তামি ইনিং গে হাং মেতে ইনিং বাং হাং মে মতে লাসি ইনিং বাং গে হাং ল নিলে দাচ পারজান নিং তুং দুক তামে পারজান নিং তুং দুক ল আপর জংসি লং দন বুতে চে পারজান উন প হ্যাঁ লাল
1: নন দুন থু নালি ফানার জুপন থুলাং কার্বি ফিল্ম সোসাইটি আলং কোমাত চেপারজান বাং ফি বা চেপারজান বাং ফু নাংলি নিং কে ডক নাই নিং চিং সাম নাই পোলা পোসন নাংলি দো মাল
0: সার পি খাই হান্তা নিং দক ও তা দু বিপি আখাই পি এলাং হান্তা নিং দক ও লাপেন নন আখাই সার রাজীব ক্রো সার ফানসামে নিং দক ও একটর হিন কে আখাই বিপুল তেরা হানবাই নিং দক ওলো অ্যাক্ট্রেস বাং মালিন তিসুপি আলাং লিফান তা নিং সামো
1: নাংলি এলাং লি তুম ফান নিং চিং সাম কে কিছু পারজান থে ভারত পদ্মা মাতে আরাজে বলন কেলাং মেয়ে পদ্মা মা কুপিয়ে পড়ল
0: নিলি নিং গাং সামবাং এলাল চে পারজান দা থেকল লাপেন মানে একটর একট্রেস তুম কেনাং জিয়া তেং মাতে লা তুমার অনা তেং পেনকে চকলিম লু বুসি নিলি জং দামল ইতুম দাকার বেং লং পেনকে কে থে কে দিং পুন কে মে জল পুসন হাই সামে চকলিম লো পুসি নিলি বাং জং দুনল লাসি মেতা মেসেন ল নিং তা ডকল
1: লুন কে চেপাতে লং পোলে পুনন প্রেগা প্রেগা লং নাংলি ক্রুং কাংসাই লাপসন নাংলি দুদুন লং নমা
0: ও লাবাং কে নিলি তো দুন লং লে পিনলা আকু নিলি কে দু লং সামে জাস থেকে দে তাহাই লুনহীন বাংকে মানে এ মিথাং সে লুন কিলুন ইনিং গে হাং পুজং তামে থাং তা চিনি ধুন দে আমার সে দোতা দু লং নিলাম লাপেন দু লং সামি নিলি গে জাস থেকে দে তাহাই বন
1: চোরো পেগল নাংলি ক্লার ডাক পেন থান চিপাচি নিপন পথ সে নন আদুন থু নাংলি ফানার জীবন থুলাং মাচার কাং হন পোয়ালঞ্জির নাংলি নাংলে নিদুং পোয়ালুন ক্লাং দেট পেন ফিট লাবং সলঞ্জির তামে পেনাং আন চি থাং ল নাসি লাবং সলঞ্জির কিলুন কিপাচি থাক লুনসি পিয়ামেন কে পি ইগল
0: লাবং সলুনসে পি আমেন লাগে আখাই পি নি তুতিমু পি ল লাপেন লাস পামো নাং লি কোসো সোয়া প্রোডাকশন অংশে গেলু নুন মা পুনি নাং থানু তেনে দেল হার্চি প্রোডাকশন অংশে লাবাং সলুঞ্জির গে দল হার্চি প্রোডাকশন অলং তানি লি লুনুন লং ল
1: তাংতি লাবং সো আলুঞ্জির তানাং লি ইংকুং ইসিবাং পারজু জিমা
0: তো পারজু পহ লুন থেকে দেস তামে

0: lun lun nang blote singjam do vek nang po late lun thek po
1: tenona dun thu nangli phanar jupon thu lang
0: hm
1: damtang singkan longko an nang chu phapon lo ratu
0: nile perform dam long ke chuki hola dam long lo anke khiruni dam long lo anke lang kimia hawar da dam long lo la pente jaipong jaipong da dam long lo an pare da di phuda dolo di phu long ta lun long lo
1: non ke wangji thang thang a chiklo tari ki si carbining kan ki mi ahot nang le phan konani ki chu pha pon la pson dom
0: carbining kan ki mi polote da khawar ke hata long kangking ti rong du kangking ti rong se damik po
1: tang te non ilitum te bok het lo carbi risonim su rongaji mati carbi youth festival labang so hut nangli lunjer ki london ji ki perform dun ji pola pason nangli kachi sik kachi dang do igluma
0: labang ke chi sik sita me kacho phajong sa abi pulote chi sik nak po he tamme chi sik ke chi sik lang lang lo jong se kacho phajong se do pulote ki london ji phane ni le chi sik lo laben cho pha abi pin pen ki london bang ga sap so ke sangrem do ama se chi sik ba chi sik ko lo chi phuthek the ane ke dam tang ning kan an ke 2018 pen ke perform dun long bam lo 2018 pen ke 2024 anta dun long lo ase peneng an kan bang dui ne ve ne tamini li ba che sik ko lo mo by chance du bulo te
1: choro pig lo no na dun thu nang le phanar ju pon thu lang nang li lunjer recording phan mani jung jung pen mate council pen art and culture department pen le punon ba ko mani ki thi ki ding don rap ang bong po seta me nang li phanawar sai bipon du ma
0: ke cheng hut bulo te ake hai binar sing teron alang li pen anang rap lo 2013 14 alam hut hasu nang rap bola la pen 2015 hur alam ake hai sar bida sing rong pi alang li ta pen anang rap lo a pi non 2023 la so hut surjo sar nang rap don lo se alang li hana choro pi lo la pen la son thak thak nang rap tum dola ke la an ke production pen yar lo ha
1: কে ভাং জিলাং তামিল অপশন নিঙ্গি থে পন দো মান
0: নিঙ্গে যে থেলো ননে প্রাং তনাং রাব বম জিলাং পসে তামে হেলা নাং কেরা বি তুম দা জা কং আ জা কে বব বম লো আ জা তমা গে আ জা কং দু থু বম লো হে সে তামি নি লি নিং থেলো আ কো নাং রাব থু বপসে
1: তাং তে নন আ ডন টু নাং লি ফানার জি পন টু লাং নাং লি লুন জের এ জের পেন এ জের লা পসন সি জি থাং পন বম লো নাং লি নং জি থাং বম লো apose nang li lunjer karju arat tuma phan nang li hin pen kupini ki puji ati ki pukang tung do ma
0: la ni le puji bu bangke ni li phan non ke dam tang an ko ans ni li lun karju la pen ni li phan ko ans a ke rap akang hon ma non e prang ke bang jilang la anso se ni li phan ni li lun nang arju pipo bu se ni le mane chuning ri lo ala radio karju arat tum phan sta me jong se arju long lo plote aku নিলি লুন মানে পাশে থাং যে ফান লাপে নিলি লুন কার জুয়ে ফান সে নিলে চুনি রিল হ্যাঁ
1: চোরো পেগল রং ফার্সং ও ই কি মি তুম লুন জের কি লুন লাপসানা নিং কি হাং আতুম দু পিক নন কাই হুত বন তামি আলাং লিতুম কি লুন দুন জি আবার সাই কি লং লি মাতি কা চিনি নে লাপসন আতুম দু ও আলাং লিতুম ফান নাং লি হিন পেন কুপিনি থানিং তুম
0: নিলি জুং জুং এ থানজি বাং এ লালো জং সে লুনিং তুং দুক পুলোতে ইরি ক্যাং জং সে হেনু নি মেসেন বলোতে চংদা চতুলো প্যান সে তামি লুন মে আথে নিলি ইস্তামি কনানে আছে ক্লো প্যান হাজরা চংদা দুন জলা সো তাঙ্কা কাপাং রুম প্যান সে নিলি কিছু লুন দুন হেম প্যান তা নিলি পাই তুম তা নাংছে দন দুন তামে তাঙ্কা হাই বানা পিদুন নে জলা পুসন আমা সে নন ওবে গি মিতুম সামে জং সে লুন লুন নিং হাং পুলোতে চংদা চতুলো প্যান তাঙ্কা পাং রুম প্যান লুন তামে আথে ন লম গেলা সোশ্যাল মিডিয়া কাই পিনাক পর স্টুডিও হাই কোনা না সিদুমা লাপেন কিলুন গে কান গাছে পাতে কোনা সিদুমা দাক সব মোবাইল পেন চিনি দুন এরপর আপ্রাং সন পেপার নাম নাং জি পেপার লাং দুন লাসন গারে ল আসে মোবাইল সে চিনি দুন এরপর পর আলাং নে তুম দাক পেন সিতামে ওয়ারসাই চ এনুন মে কো দাক সি কি লুন দুন জি মা লাপেন কোনা স্টুডিও সি কে দাম নাং জি মা লাপেন কোন আনা দর এন মা লাহাই সিতামে দাক চিনি পঞ্জে লাল
1: tang te la lunjer ki lun na ning ki hang ka chepati dun

0: ke hang according jir dong pan pini la pusan reality so ki bi pon pon do mala
1: dolo karbi ang long idol la sonda dolo ange octave la sonda dolo ange singing star la haita dolo la pusan ki bi long chapati dun lote mo lunse po balunse pi mandes tame live perform long banga sap so mane aki jumi lun un cher lun thek cha jol pasand po ning hang o mase lahai ta je pati dun de pin mat batang ka dokok mase da re studio lun fit plote ani siman se kena li je thangi mate mo ka che thang ho na li fan live perform long ke hang ke na li mo lun bang lan thego e dat po la se che pati dun lo pote ha da ke che pati long ke la ke exam ason lo te ma আমাসে হাত আমায় কাবর ইদুজি লা বর ই লোবলতে এলি তুম থেকজি মতে লাসো লাসন পঙ্গে মফি লুনসে পুলুনসে পিছে মান এস তামে থাং মানে কাতর আবিল মিসেন পো
0: চোরো পর পিগল রং পর সহ কে হাই নন কি পা জুৎসি নাংলি ফান কার্জু কাংতুং লাহেল নাংলি কার বিয়াং লং পেন আং তান মাটি কার বিয়া লুঞ্জির পেন কাপ্রেক আলুঞ্জির স্তামি নাংলি কিলুঞ্জি মাতে কিলুন পঞ্জি পোলাপ সোনা কাছে শিখ কেছে দাং কেমাং নাংলি দোমা
1: সো কেমাং বাঙে নিলি গাবি আং তান লং আন্তা লুন্দুন লং নাংজি আং তান আলুন তালুঞ্জি পু বাঙা কেমাং বাঙকে নিলি গাবে তামে লুন লং বম লুন লং বম বেন মো বাই চান্স দো কক কোপাই কে মে পেন জং সে তং লক বোতে লা বাঙ্কে মিথু সেন লে হ্যাঁ তামে নন পেন মানে মো আং তান along antar chepalun nun longji jo la pasane ning ke hang bangke ni lika ve a
0: kamatha ve
1: a ka ke mang dam bang la nin tu yo e
0: chorope glorong phar sang ho nang li kai alamo lo lunjur kilun ke tok ka du ka ve lai ho yo putan klar dak pen ridu kar jorar phan than pe chini pon ali phan choropar piglo kardom
1: ha kardom
2: লাপোয়ান পর নাংলি তুম থান পারে এজায় মেঘ আং ডেঙা লং পেন লুনসে পো মানদে সোরং ফারলা পেন হুটবাং ডিপেন রং টি তুমং বং চিহুচি পুরালাম জের আর্জিলং ইকটাং লো থান পারে এজায় মেকে লাপোয়ান সি কাং টনিগলো নাংলি তুম জায় মেকার জুবম লাকে আকাশবাণী দিফুয়া লং পেন তাংতে ননাদুন্থু লামকান আজায় মেঘ আং ডেঙা লং পেন বকলা সার পোপু আলামকান স্যামসন কেন সিং ফান্ডার রামেন থেংসং সেংকান কিমি লাপেন হুনমিলি লাপেন হুনমো নাতুম আলামকান আর জুইক সিনং লবাংসো আলামকান কাপাচু নবাং প্রদীপ রংফার টাংতে লবাংসো আলামকান আর জুইক সিনং
3: লাকে আকাশবাণী দিফু নন নাংলিটুম লামকান আর জুইক লংপ আলামকান আমেন বকলা সারপো লাবাংস আলামকান কে তকাবাং সাংপি প্রমিলা কিলিংপি সাংটি লাংসো সোচেং ধেন্তা লাবাংস আলামকান লং কাছে পারজান দুনাতুম বকলা সারপো কাছে পারজান আবাং স্যামসনিংটি মহাজন কেঙ্ক কাছে পারজান আবাং কেন সিং তারো পিনপো কাছে পারজান আবাং ফান্ডার টেরন সারপাংরি মাস্টর কাছে পারজান আবাং রমেনিংটি জিরসং কাছে পারজান বাং থেংসং ইংটি কামির কাছে পারজান বাং সেংকান কিমি ইংটিপি কাবান কাছে পারজান বাং হুনমিলি ক্রোপি মানাই কাছে পারজান বাং হুনমন রংহাংপি লাবাংস আলামকান কেপাচু নবাং প্রদীপ রংফার রাপচুন বাং স্যামসন ইংটি ততাংতে আরজুইকা পিনি আলামকান আলামকান আমেন বকলা সারপো
4: বা পিনিকে ও তাকে জগদ নাইজি তো ওয়ে পেন আনকে চমো বেলে পক কাংরেং জো পেন ইংলং আরে চুতু কি দুনা সক আথে কে মে মে ফিজুকার লে লে কাতাং না লাপেনকে চুমলেং না কাতাং না উফ
5: পিসা দা প্রাং না পাসি মুতুর মাতি পো
4: মাইক তো ওয়ে পেন আনকে চমো বেলে নিং ই ক্রু লাপ সেলে পাসি মুতুর তে তে কপিসি কে দয় থেক পো মাহু
5: পাসি মুতুর লতে আনা মিথা মাং জি মানতে

0: Padu nang te pin pota bhut ki jok dun ji pu chot le thang ba ka chong hu dam ji mala
1: ke ne ti kor pi bohu jok dun nang ne ta ho pin po ki pu kali te nang reng su ji ta ho ne pha nang pu do joy ase pa theri pin po he mar lo si do ame ki ja
0: padu te padu nang te la thang ba ka chong hu tong ka chong hu dam ji mala bhut se ki jok dun ji le nang son son amuni da phan ke la hen lo bokala po pu nang ki ir ilong lo
1: ba na anta la pu son si ne phan ki pu ma
0: nang son son ke pin so ji krong nang ni le la an ki plang pli ke nang so phan an le ji hai un e le
1: tu joy nang le ni hem nang du dun ji pu lo te ne pin ya mat pin po phan plung phit pu
0: ba nang son son bokala po phan ke nang do mi mi o tar chu bu chot pin so che krong na ti ki thek the ing hoi thek the ni pha ni lang tha ni he me pi se ta ko pi lo ni hem sok sang do sai chu ti ki dun selet le dong si ni suar lo he me pi pura nang chu lang rem rok nang ni nang an ke so se chot la
1: ko pi lo ni tar chu bu chot si ta me nang long nang chu hang ma e pa ka tar bu tang der lo te sikaing koi long a hut pen ke parai kuri sian ta long
0: tar kibu ante selet letik anwet lu mu iphu e pok so det lo te kopia an lo ki chupo anta ni phanang che hang dun ji pu hai la
1: ni bu ne pok so det pu lo te ne long le chiri si wet do la ne chi yor da ji kali te mahajon a phan bondhok pidam da ji ne pi lo ka matha po
0: la pu anwet lo ইলি সোকারবিয়া খে কে থেক নেইল সাই কাটি কি নাং কাসেলেট লংলে কাচো জর নাং কে থেক লাহেলো কারবিয়া খে গে ননপু আনতা কি দুক বমলু
1: কারবিয়া খে লে কি দুক জিলা বাং হা নন ওবে গি মিয়ে তুম হেমপ্রে হাং বমলোকে হেমপ্রে লে লংলোতে নেকে তারবু বেলো সাই কাটি কি গে আফিয়া লামলু
0: হেমপ্রে লে লংলক সিতা মে সাই চিটি কি কে সাই চকলেম ক্লে পুলোতে কুপি লগে চোপো তোমন চুফাং চটা রিং উন পে হে
1: তোমন কে চুফাং ফেলু তিনাং তা করপি নেসপো পিন পোতা নন বো রেং কে লং পো কে মাতি আর ওই তিন বাং কার্তিং লগলু হে মাং ওই পিন ওই হো
0: হু পিন পো আবো রেং কে ক্লেম হে নাং ফা নাং প্রা নাং কর্মু জিয়া আবো রেং সি কে ক্লেম লু লাকি নাং সপো কপি সি কে ক্লেম মা নাং চি চিনি দুন দে মা
1: কপি লো কে ক্লেম নাং চিনি মা নে ফা নাং থান থান তে
0: বোকলা পো নাং সপু আফান চিথান পামি চিপারি পামি থা নাং সু কামাথা ক্রং প্রেক তাংলু রাত আফান কে পাসুং ক্রুং জিয়া ক্রং সি মাতে নাং ফান নিফান পাসুং ক্রুং আতোয়ার সি কিদুনলু নি ফিরি ওং নাং সুতা নি সুল নি সুতা নাং সুলু সুকার বিয়া খায় সুলু লবং সালাম নাং কিথান কাং জি পুসি বহু যক দুন রম রম পিনি নি নাং কি বুর চ
1: ও আনতা নেকে নে ফানাঙা চিং তুং তো নাং কি বুর মাপু হে সন লে থেক লটে নে গোবে অম দা নাং পিপে দে ই নাং ফা
0: আপু সো তাই সি ভেট ল চিং কি নো জে থান নো নে ফান কোবে নি পি নাং নেকে বন দা নাং তুম কি মি সেন জি আফান সি বহুত কি জক দুন রম রম নাং থান কাং লু কি দাম তা কি দাম লু বন তা নাং নিং চি বি টু বকলা পো
1: ও আনতা হেমে পি পুনাং নে আ দেং তাং পি খাং ইয়াং লাইজু ওয়ান বোর ইদাতা তাং না পিগিলা আর জান বহুত জগদুন দে তার চেপা তাং রং পো আনচো পো তবে আহরা পো চুচি রং পো আনকে বকলা পোতা কে প্লাং লো
2: পুনু ও পুনু নাম বাং দো হ
1: কো মারলিলো নে হো আহেলো পিনিকে তার টা তাংতে আন্দা চলং লে লেলো ইনুট বাং ইনুট বাং আনসি বাইস
2: বা পুনু তার কিবু মহ নাংকে বহুত জগদুন এলোমা
1: ইনুট লে বাং তা লাস বহুত ইনুট লে বাং তা লাস বহুত বাই ক বহুত কে জক ক্যাফিয়ালাম লো তো ওই পেন্তা আনচুম ওই পক আনতে পুসি হ্যাং জোলো নিংক্রু লাভ লাভ দেলো লা তার কিবু পাতাং এৎসি কুলাত সাংচো নাম দাম জি টিক

0: Nada bohut bohat mahu.
1: নিতুম তা চুমু বিতি পুনু সেতা ভোটকে জগদুন নাংজি ফুসি জগদুন পপুলো নেকেং হেনদা চকলেম দুন থেক থে চোদাম দুন থেক থে আপরলো হে মাসরটা নিলাং সিলেট হইলো পুনু
0: না ইকপিন পোকে আর ইয়ে কেং দামে সেন লানি কে নেনাং পুনু বকলা কি বুয়া তারা নাম সিনাং চুদুন চ তবে পেন নে পকাং সে তা নাং মাথা থে যে হো হা মেক পাশে না ইয়াং দুন টান না পাকে হো
1: ও পুনু নি গাবাং দোমা
0: দো আমে কে যা
1: নে দাম পন্তে পুনু নে গা ফান ফেরে দোক আর নি সিনে ফান্তা বহুত জগ দুন দের আন্তা নেরেং সুজি পুলে
0: নে ফানা মাতা নাং পুলো লাসি নেকে জগ দুন দেলো নন মালা মাকাই কে আপো সি আসো ফান কা ফেরে নাং জি কে
1: দাম পোকো পুনু দে হ
0: দাম নন্দা মো পেন তারটা তাং এত জি আপলো বাংস তার সিয়া হির কেলাং নু লাইও কুড়ি হিনি তা লংলে শিকাং কয়তা লং লেল থুই লা সতারকে আর বাহাজি গেলাং নুলো সালা থুই
2: ও বকলা পুক নাকে ভোজক দন দেহ
0: মা তঙ্কে বাং লেল নে কালি বাংস তারা নামা আন নিচুতে কাং লং লেল বন
2: নিতু মাস্টার পেন্ডিক সাইডু বহুত কেজ দুঞ্জি পুহু নাকে দুন্দেল হ
0: দুজয় দুজয় পিনপু বাং তো আমি কে যা
2: পাদ নাংতে লা নাং সুপু পিনপু কাচমা থাকে চক চেপেন আর জক ইতুমারং আর নুং জুনু টাংলুকু নাং চেথান থা
0: নে বকলাপু তুমি পেন্তা নে পক ইংকো বাং আমনিত রং রূপ কে মেসেন জি কে মাথা থেক থে দেলু আপু ধাক্তা নাং তুমি সুপু পিনপু কো পি কে চক চিকে ক্লেমা এনু বাক্তা নাং থান দাক থেকথে হেনো হেনো পুচলে নে কপি লগা চিনি প
3: কালিকো বকলাপু পিনপু আফান নে সি লো থান বেগলো বন্তা ননকে হাক্কু অপিনপু কালিলু নেতা কাপেরি সি গে দুলুক নাং চে থান পামিথা লাপুলোতে মো আফি আফান তাক হেনু দুকক প লাপেন কে রং রূপ লাপেন নাং ফান্তা নাং ন হেনু দাকপু
0: নাং আন্তা পিনপু আফান লাপুসি কি পুমা মাদে কপুল মাস্টর কপু সন আকা হেনু আসাইসি পিনপু কে ক্লেমা নাং তুমচে থান প্রাপ আনু তিন না তুমতা সাইকে ক্লেম ক্লিপুকে নেতা চিচিনি বন্তা হালা নাং সোমারা মাতা সাই ক্লেম ক্লি আন্দা কু পিসিলা নি সোপিন পোলে কাহে নোরেট মাতি
3: মো আফিলে চেতান থুলো না পিনি তুমকা দোগা বেতা ভোজক দন না দা আক কামুরা নাংটা বানন বকলা দেই
2: দা কেদের হে জ বকলা মোয়ারনি কাপ্রেক নাংথান পামি পোদে পিনি নে আপরাবেলো দা কোদা কমালো হে মারলো কিন্তু বকলা
0: পিনপোলো কমা জিলা
3: পিনপো পিনপো হেমতং দোমা
2: ও দামলাংক দে হ কে দেড়লো দাদা
0: হাই আদিনসি হয় হেলো আসো আফান আপোসি ফেরে নাংজি লো চোথান আওসো মারা ফানসি মাস্টর ফেরে নাংজি লা নে বকলা পো আফু আনবেটকে লাহেয়ালা মাথা দুন থেকথে দাঁড়ল হেনোকে পুবম কপি টঙ্কা হেনো থাং তা চিনি নেল উফ লাসার বাইল তা টাং তেল
4: মাছিকে বাংল পো
0: রঙাসার প্যান মাস্টর
4: কপিকে বাংলরা
0: নেতা চি নে ক নাং বাং তো পোমাত কাদ্রু নাং ফান কপি নে হেনো তা হক কপি আলামরা চেনাম তা
4: নাং ফান পিল নাকে তাং তারবুতাং এলোতে সাং নাম দামো আনিংচির দুগলো
0: ও নাং তা আনিংচির পুহে ক
4: নাং চট মানতে নাং পকে দো তার জরদাম নন সাং ওয়া নন আনাং তু নন সেতা ও জগ দুন পুলোতে নাং রেঙ্কি সু চটকালি কু পিলনে নে নাংকি বিজি
0: তাহো বকলা পো আর জুলং লমা
5: নিলি
0: হেমতং দো ইকমা
5: দো কালি দো জয়

0: นางลีลานางลีสปัวพันกเพเรอีกระเห็นลอนางลีลามนางกแอนอีกเดดล
1: นีลีกทางตาชินีอีกเดดลบไปนางลีชินีอีกมุจอดนางลีเลวังระนีลีท่านปีรองนอด
2: ลาปูลุตินแงนางเห็นลุนอีกพันเคลาจีเคลาเลตา
1: อาดาเป็นอินูตะวังโปนางท่านกังโปอินูตะวังโปนางท่านกังโปปินโปนอนเห็นโนตังโลปูบอนตาเนกทางตาชินีดุนเดเห็นโนปูจอล
0: นิลิชินีนางลิสุโปกุปียาไซสิกเอคลามิกมานิลิปินยาปอราเวเดจอปูเปเตนิลินางลิพันกังฮอนเปนังทันกังจีลาเฮโลนิลิตะเกเกกอีกโล
1: ลาปุกเฮโนอีกโลเปนิลิเกทังตาจินีอีกเอเดลูฮานางลิมาทารานิลิพันตาเนทันกังอีกนอตตเวเปนตาอันโจมเวนิลิปอกนิลินิงครูลาบลับเดลตี
2: ไมปูนูตังเตนางลิอานิงจิรอีกวิกโปโบ
1: Ingchirda ko pujila, bang swatar, tang det tik tik lo ju.
0: To dape nili chini lor sante nili anang wan pitang lo.
2: Oi dineng, nita thang ta wan vede lo ju.
1: To, cho ipo.
3: Kumar lo ke bang ke po?
1: Mon hai atum jo.
3: Kupisi ke bang lo ladak, kona lo ke dampo ke?
0: Vot ke jok dun zi? Arju long lo ma?
3: Kupilo nang vot ke jok dun ang po. Vot jok long li po arju long li ma.
0: Kumad lo vot jok long li po abang. Vot ke ma jok ta jok nang zi. La ke kado ka vya right do.
3: A right do si ta pia li lo. Rada phan ka chong thuy chora tum phan vot pite.
0: Kumad lo rada phan ka chong thuy abang.
3: La hai bahari bahara ali dar ka chikrong atum lo.
0: Ho.
1: Kupia li der li dur ma ko pin po. An le kang chirpen.
2: Daneng, damlo nang itum ta.
3: Thalang, thalang. Kona loang tum ke dampo ke?
0: Vot ke jok dun po. Pini pen ke chini pa meno nang tovara krong pen ni tovara krong kaprek lo. Nang nang phi thot nang chiru irete ni thu lok ke bang so hem ke ni keng pak ta nang chibi belo.
1: La puke po ik nang nilo mun hai. Da, kaban pen bohu jok dun ikra. Mo nang bur ignot. Nili sang nam dam ikpo.
3: Kamir, pini ya bang ke kerem ke hai chepa tini vek nang ji.Nang da ka hem tong doji ma, mate vot tong jok dun ji.
0: Ne vot se jok dun ji.
2: Da neng da.
3: Kaban, nang li dam ji te dam ik non. Seta kamir pen nili, pinya bang ke kerem ke hai chepati ni vek nang ji. Ko an lo nili ka chong hong po.
1: Nang ta hoi lo ko, mun hai elam arju non. Rada long du non. Hem ri chobo che non.
0: Da neng da ne.
2: Da neng da.
3: Kamir, kamir.Nang ne phanang chong thuy olo, pin po a phan ka chong thuy a pot, pini ke nang pa thilot khang jang ji.
1: Pin po, mun hai.
0: Kopila, kopila. O nang phan ni nang ka matha ti.
4: La po na por nang litum, lam ka na jay mek ang dengalong pen. Bokola sar po po a lam kan, arjulong iktang lo. Lam ka na jay meke, la po ansi kang tonik lo.Nangli tum jai mekar jubom lake Akashwani Diphuolong pen.
5: Shurta Bindo, Khotor Kohok, Jodi he breaking news hoi poribo nibisare, tente poisa pothiwar khomoyot naam aru dhonor poriman khodai dubar porikha koribo.
6: RBI koi karubak payment korar khomoyot olob habodhan hobo.

0: লাকে আকাশবাণী দীপু তংটে নোনা দুন্থু নীলিলাম জি রাজাই মেঘ আং দেঙে লংপেন ডক্টর সুনিতা তেরাংপি লামথে থে থে নি গেথান আর জুইক সিনাং
1: নীলিমেন কে ডক্টর সুনিতা তেরাংপি লাপেনি স্পেশালাইজেশন কে নিউরোলজি লাপেন সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার আসি পিনি জেথানাম জি আলাম লাকে আর্থ্রাইটিস আকে সো নন নিউরো লা প্যারালাইসিস আকে সো নন হেদে লা পেশেন্ট আতম ডক্টর লং ওয়াং উইথ দ্যাট প্যানেদি রং আলং লা কিভুং আতম হেদি কেমালিস আতম দুটো মাসাজ পর দি আতম লং সি

0: umjuti te aspose pini nili nangle tum along athengnol kachoneng rijike nangle tum yongjong si la so ke so dolo pulote sekelang along sekelang a hem atum long si wangte mesen ansi ala massage along kichibung along damdi de te mesen hala kachibung la pen massage along dam lo te hedi a hengnu thung ong la so ni tum ang thek thek long bigan ni tum along wang pen hedi so se dat nang ji atum ta so der la son tum do asap u ke so pen medicine high pen exercise high pen me dat ji a ke so sta me hala dak dam ben hengnu pin turun e pin a ke so la son si nitum theklong long la pen la son bulote nitum da thang ta lemoni da po la so posi jong si la son do bulote choning ri lo nitum along doctor long le wangik na cardam
1: la pon apor nang litum nililam je rajai mek ang deng long pen doctor sunita terang pi lam the the the ni gi than arjulong ikdang lo adon thu swar lo seng tong ajai mek ang deng long pen phir thak ke thega bang রাধা তেরন পিলপেন হোটবং হেলভেলিন তিমু পি তমংবং চিহুচি পোডালাম জের আর্জুক সিনাং
2: পিনি সোয়ারলো আসেং তং পাজাই মেগালং কিফির গে থাকনা থু কার্বি সোয়ারলো তুমাসেং তং কোয়ান থেমা লাসপু থাকা চি থান জিয়া ফানপুরা কার্বি সোয়ারলো অংবং পেগে থাক থেকসের লাপেন পেগে থাক পেনা জক হেম তুনা লং গাচার চাকদুন লাপেন আলে গাচি পাদু ই আলন দু জত আবং ফিয়া ফানসি পিনি নে তুমচো ফাপন ইকলো আলাং লিগে সাংপি রাধা তেরন পি ফেনল আলাং লিনন মামাত বিরলা লংকিং হিয়া রং লং সে দুবম লাপেন পেরি গে থাক আসিম কি মেসেনা জক সে আলাং গে থাক পেরি হানিং কে দক বাং দু ও আসন সে থেক দাম লং লাসোয়া জক সে আলাং হেম তুন কে কুলাত আসন সে চেমানল লাসি পিনি কে আলাং কে ক্লেম কে দাম পে কে থাক আপু থাক লাপেন পে কে থাক পেন কাছু জ্বর কাছু লাং পেন কো আনালে চেপা দু ইথেক মা লাসো পুথা কাছি হুচি পুজিয়া ফানসি চুফা পন ইকলো লাসে কাপড়ে গালাম চেথানাম দেয়া ফ্রাং রেডিও কার জোয়ারা দা তোমা ফান কার্ডম পাজিরলো লাপেন নাং ফানসেতামে কার্ডম নাং পাজিরল কে হাই পি কার্ডম
3: কার্ডম
2: তাংতে নাং কুনা সিপে কে থাক আচারলি দুন মা লাপেন কমেন টু পেন সেন পে কে থাক মা লাসো পুথা রেডিও কার জোয়ারা দা তোমা ফানচে থান জিমা
3: কালাং আহকল নীলি নীলিমেন কে রাধা তেরন পি নীলি কিদু কে বেরলা গেট লংকিং হিয়া রং সি নীলি নন মাতকে কেদো লাপেন নীলি পে কে থাক চেং কে কে থাক চেং কে নীলি বিহেক পেনল নীলি আর তা নিঙ্কান ক্রিপ হক লানসি দোলা সামে হালাসুহুত নীলি স্কুল লুনব মহুত স্কুল ছুটি দেটল পুলোতে নীলি পাইতুম ধেরাং কে থাক আলং পেনসি নীলি লাংডুন প ডাকসি উন্তিক দোদুন প লাংডুন প লসপেন আফিসি নীলি নীলি পাই আতুম কে থাক আহন সি কে পাদুম তাং পট এন পন জয় সি হপং রেব না থুসি নীলি আলাত নীলি পাই তুম কে থাক আসন থত নীলি কেরান কাচ হুদাম কে থাক কাচারলি দাম লাপুসন পেনসি নীলি কে থাক কে চেং লাপেন আফিত আফিত আবাং কে নীলি লাপুসি থাকবম থাকবম ল আইডিয়া তা দোবম ল আফিত আনবাং কে নীলি পাই আতুম তা নাং কে থাক জি নাংলি নিং হাং এ হাং ও লে পুলো টাংতে নাং আকিলক প্লেন থাক থাক বোমাসি নীলি ফান আসাপ ও নাং রান পিল জামরং সি নাং নাং পাঠাকল প্লেন আন জামরং আকিলক সাইডে সি নীলি ফান নাং পাঠাকল লাপেন কে আফিত পিনি থাকল আফিদ আমেকাবে আসন সি নীলি ফান নাং পাঠাকল লাপেন তা নীলি পাতাং পিল থাক লাপুসি নীলি থাকবম থাকবম থাকবম থাকবম ল আনকে আহি সবে হাই তা চারলি দুনল থাকল অনকে আফিকে কেনা মাতুম তা বাংল হালা সুহুতকে আদর কে সো নাইল নীলি বিহেক হুটকে থাক বাংকে ফারুকে থম আদর
2: তাকে
3: ফারুকে থম পেন থাক পেন নন পু আনা বাংকে নীলি থাকবম থাকবম ল লাপুসি স্কুল দুন বম হচ্ছে তামে নীলি এইট নাইন টেন হতা লাপুসি স্কুল ছুটি দেয়ার লোক পোটে নীলি নহকটা দাম দিয়ে প ঠেরাং থাক নীলি নিংহাং পিক নীলি ঠেরাংকে থাক লাপেনসি নীলি থাকবম থাকবম থাকবম মাংকে আফিত আনবাংকে করা ঠেরাং সি চারলি দুনল নীলি করা ঠেরাংকে থাক বাংকে নীলি নিংকান ক্রেন আর কে আর তা আনা হুট পেনসি নীলি কে থাক কে চারলি চেং হালা তা হালা বাংকে নীলিতে তুমি গে থাক বম আমার লাসি আলাং তুমা বাং আবে ফিটলু পুলো তাংতে নীলি বাং গে থাক চং হুদুন কুপুসন সে কে বুঝিমা পুলা বাংস ডিজাইন পেনসি alang tum kithak adijan kelang dun pensi nili kithak dun.

লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইখ্রুই সিরা মিনি থংকে প্ল্যাংটাংল লাসি মুম্বাই পেনকাপা চেতাক বিবিধ ভারতীয় জয় মেঘ নাংলিতুম আর্জুলং ইকপো

0: लपर पोडाङले तुम मम्बी पेनके पच्चेता विभेद भारतीय जाइमेक आर्जुलङ थाङलो लाके आकाशवाणी दिपु ताङते नन स्टुडियो घरी पर्फाइके थमरा मिनिट प्लिके प्रफ प्लेङ जिरङ राङलो
1: कर्डम लाके आकाशवाणी गुवाहाटी महाबहु बिरटा अर्जिकथा बिरटा पढ़िया बांगनेलि मदन सिंहफार প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদি ইন্ডিয়া এভোভেট পেন আর জে কি ডিং নাই আপর ফান কেচারিয়ার পুকেডো এলেকটেড প্রাইম মিনিষ্টার মানল সুরিনি র ক্রিপলিয়া নিঙ্কান বোসিক নিফাইং কয়র থ্রকারনি প্রাইম মিনিষ্টার আরপু আফান আফ্রাংসি আফান আরপু কেডেং আকে হাই মোদি পিনি বাংসোয়াং থেক লংল আকে হাই মোদি বাংসোয়াং থেক কেলং আপুথাক আফ্রাং প্রাইম মিনিষ্টার পণ্ডিত জওহরলাল নেহরু আরেকর্ড ফ্রিলো কার্লিটাং জওহরলাল নেহরু প্রাইম মিনিষ্টার ফারুক কৃষির কেবরা ফো কেবরা হিনি আনিংকান বসিক নিফাই ক্রিকেট হমারনি এলেকটেড প্রাইম মিনিষ্টার আফ্রাংসিয়া ফান আরপু ডেংলো লাপেন সুরি জেকথা ফারুক কৃষির কেবরা থ্রক কেবরা ফ্লি আনিংকান বসিক নিফাই ইংকরা থ্রক সি আর্নি আরং কেচে আর্নি আন প্রাইম মিনিষ্টার আরপু ডোলো পণ্ডিত নেহরু এবয়েদ সুরি প্লিরা ফারুক থমরা থ্রক সির কেবরা নের কেপ আর্নি প্রাইম মিনিষ্টার আপু ক্লেমলো পুনাটু প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদি পিনি প্রাইম মিনিষ্টার আপু কে ক্লেম সুরি প্লিরা ফারুক থমরা থ্রক সির কেপ আর্নি আন কেংকাম চিবিল সেন্ট্রেল আরং নরেন্দ্র মোদি গভর্নমেন্ট কানক্রি নি কেপ্লেং আপুথাক এন ডি এ পিনি দিল্লি কিমিয়ালং ইসি মাই পাদলো মায়ালং বিজেপি কাংটুই লিডার্স লাপেন্টে এলায়েন্স পার্টনার আটুম চেটং দুলো মায়ালং প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদি তা চেটং দুলো স্টেট লাপেন্ডে ইউনিয়ন টেরিটরি আহাওয়ারালং আর পুকিডো ইং কয়রাহিনি এন ডি এ গভর্নমেন্ট চিফ মিনিষ্টার লাপেন ডেপুটি চিফ মিনিষ্টার আটুমতা বাংসা মায়ালং চেটং দুলো বাংসা মায়ালং কাপ্রেক কাপ্রেক নেশনেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম লাপেন্টে সুরিহিনি রাফলি কেব রথ্রক্সিয়া নিং কানাংবং ইন্ডিয়া আফান ইসি কাচিং থুরা ডেট কে পামান আলাম আপুথাক মোদি গভর্নমেন্ট পেন কেমাং আপুথাক চিংকি চিংওয়াই পনলো স্টেট পাবলিক সেক্টর এডুকেশন সুরিহিনি রাইং করা ফোল আপেন ইং করা থ্রক আনিং কান ক্রেহিনিয়াংডেং আন চিংথুরলো সেন্ট্রেল এডুকেশন মিনিস্ট্রি ডেটার লুইস টেট তিন পেন কেলং রিপোর্ট আটেং পেন নন হেড কেপাকলাং পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স থিয়েক পেন পি জি আই আলিসালং আসাম এডুকেশন ডিপার্টমেন্ট আফ্রাং ইংডেং ইং কর

লাকে আকাশতানি ঘাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্গেবাং লাকে মিডিয়াম বেবলং মিটার্স ফারু ফ্লিরা ক্রিসিরা তকবর ফো কিলোহার সালং ফারু ট্রক সিরা করা সির ক্যাপ লাপেন এফ এম এলং কে ফারু ইসিরা ইসিরা তকবর ট্রক মেগা হার্টস পিনিকে বুসি কাছিক্লো নিফাই ক্যাপ থেলাঙারনি

লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুনা লাং আর্নি ওয়াং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার ক্লক পে মেরা পুথত পাংসাম থুয়ানসি লাংজু নাইজে লাংকা পেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজে কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয় থু পুলোতাংতে লাবাং সোয়া লাং চে হো থু দেট তাহাই দমকল আপেন লাংটুক আকুং আরায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজে জংসি লাংচি তিবক দো পুলোতাংতে লাবাং সোয়াদিম লং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক প্যান তাই নাইজে নিঞ্চি বিক থা কিজুন আলাং কি বি আলাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যার নাইজে লাং কাচু এনা হুতা ইরি প্যান চিফুবক নাইনে আবে কেদিন কেথন তাং আহার লুং আসন প্যানসি লাং চোসক নাইজে লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু ধর্মাড়িয়া ডুন্ঠু ওয়ারেং আবির্তার জুগলংপ পিনি ওয়ারেং আবির্তাকে আসাম গভর্নমেন্ট পিডাব্লিউ ডি এস আই কামালং কেপাপ্লেং পঞ্জি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক এলাং হয় ফোক ক্যাপ রাখে থমদ বাংসো ফান আসাম পাবলিক সার্ভিস কমিশন পেন কাচন ইংরিয়া লো হাং পন্ডাংল নং নাম চিকলুই জনালং শিকা সুরি ক্রিপলি পেন শিকা সুরি থ্রক সি ক্যাম আন লাপেনকে গ্রেট পে শিকা সুরিনের ক্যাবরা ভারত রক্সি লাপেন আসন সন বনাস্তা দোজি বাং ফুয়ার্টান ইংকান ক্রেনের ক্যাপেন ফ্লি ক্যাবাং বংশি দো চট নাইজি বাং ফুয়াটুম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আরেন নিংকান কে থম কে চার্লি টাং ডিপ্লোমা দোনাংজি আং টনালামথে লাপেন কাচেনিংরি আলো আফান ওয়েবসাইট কে পিডাব্লিউডি রোড ডট আসাম ডট গভ ডট ইন হেলো কাচানিং রিয়ালো কেডেং পন কিজুৎসিয়ানি কে পিনি বুসি কারণী নিফাইকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পেন বাংসুরি ক্রে সিরা ফারো সিরা ইংকরা ট্রক্সি এসিস্টেন্ট লোকো পাইলট আং হয় কে পাপ্লেং পঞ্জিয়া ফান কাচানিং রিয়ালো হাং পন টাংল নংনাম চিকলই জনালং শিকাসুরি ক্রে সির ক্যাব রা ফারো সির ক্যাব লাপেন আসন সন বনাস দজি বাং ফুয়ার্টান ইংকান ক্রেনের ক্যাপেন থং ক্যাপ আং বংশী দোচট নাংজি বাং ফুয়াটুম হায়ার সেকেন্ডারি সাদলাং কি উনটাং আটুম নাংজি লাপেন ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক মিল রাইট মেন্টেনেন্স মেকানিক মেকানিক রেডিও লাপেন টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিকল ওয়ারম্যান ট্রেক্টর মেকানিক আর্মিচুর লাপেনটে কয়েল ওয়াইন্ডার মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেকানিক রেফ্রিজারেশন লাপেনটে এয়ার কন্ডিশনিং মেকানিক আরেনটা কেথেক দোনাংজি আইটিআই সার্টিফিকেট দোনাংজি কালিতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দোনাংজি আং টনালামথে লাপেন কাচানিংরি ডোনাফান ওয়েবসাইটকে ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন হ্যালো কাচানিং রিয়ালোকে ডেংপন কিজুসিয়ারনিকে বসিগনিফাই ক্রেপলি ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ লাপেন্টে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ আলং ইং হয় কেপাপ্লেং পঞ্জি আফান AFCAT সুরি নি রাইংকয় রাথ্রক পেন সাতলাং পাদুপনপ আং হয় কেচারলি লাপেন আর্টা আপুথাক আং টনালামথে লাপেন কাচানিংরি দুন আফান ওয়েবসাইটকে ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন হেনল কাচানিংরি দুন আফান

আদন্তু মঙ্গল রং পি লাপেন বারি রং ফার পি পেন কিলুন আলুন লালাম থে চং হং ডিং আর্যুক সিনাং আলাং লিতুম পেন কিলুহুন লাবাং সালুন।

0: ইমান পৰে কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া নিবেদন কৰিছো বড়ো অনুষ্ঠান।
1: লাপন আপনার লিতুম গুয়াহাটি পেনকে পাচেতা কার্বিয়া জাইমেক আর জুগলং থাংলো লাকে আকাশবাণী দীপু পিনিকে বসেগনি ফাইকেপ থেলাঙানি ননারনি কাংসাম স্টুডিও ঘরি পরফাই প্লিরামেনে থং কেপ্লেং একটাংলো লাসি রিদিউ নাংকার জুদুন কাচিং হন কেদু আনারাদা ফান নেলি বেরেন তকবি কার্ডম নাংপ জার্সি জাইমেক পাংচিং পন্থু এগলো জাইমেকে বাংলাকে এফ এম ব্যানেলংপেন মেগাহার্স ফারু সিরা তক বরা সুরকেপ লাপেন আন পাটা নাংলি তুমলা বাংস জাইমেক রেস এফ লাপেন নিউজ অন ইয়র অ্যাপ অলংপেন তা আর্জিলং ইচ্ছে রেডিও কার্জু কাচিং হন রাত তাংতে জাইমেক আং কুমপনা দুন্থু পিনি ডিমাসা লিরমিয়ালুন কেরটকে পার্জু আং দেং অলংপেন আসন সনালুন আর্জুকসিনা পিনি লবাংসো জয় মেগং দেঙালং পেন কে চেং সিয়ালুন লাকে প্রিয়াঙ্কা দিফুসা পেন কেলুন আলুন আলামথে নাইহা খেপসি পোলাবাংসো আলুন আর্জুক সিনা

0: entah hal asup muga angkia bangke arong akilir pina lapen angkia bang asap o la ili kecopang reng karbiatum angki ok pen asap o
1: Inki ki
0: thechet
1: mepen.
0: inki ke mepen thechet
1: Thechet.
0: lapen areng arthat chet
1: Muga bangke.
0: muga bangke lapen alang litum muga angki ke kecuta la inki an pen akaprek muga rong pudo muga food pu bang department tum kipu scientific name ke muga food pu sipu la si muga food ke chuke alang litum bangke la polo inki anason ing du o e arvo sita halasu arvo pa ka didi la ke mun thom baksidoji la si muga ki tum ke a an ason si chobo
1: ai ai ai timung ake hai nonang like muga ki pangreng bom lo penang aning kan pen lo asi nang li ke thek ka chinia hin pen nang thanik tha muga ka pangreng ya phana bang ke aprang si bang ke li tum nang po achili la bang so pena phi achili de lo tang te hala bang so ang ki tum phan ka pa chu ji a phan a an nang ko mo he nang li pulo muga food pulo muga an pulo hala bang so nang ko asi muga achili joy ke pen ko pusan lo ke long ji la pen asu ka pa wang ji laka do ka we bang ki li tum kar bi kar ba ga tum ha phu sar phi sar a hu pen ka pang reng bom a son in ki ke me a son pen ka ching li doma la pen hal bang so a muga ang ki ki chu ji phan muga an mate a la hai a rong ar wo hui joy ke pen li tum da ko son lo ke long ji ma la bang so lam the thane gi manang li
0: muga rong ke aprang tiki nang ji athe muga rong ilitum dak diphu karbyang long long sericulture po department do alang litum ben si nilita muga klim ke enda la muga ke ke e ke som da joy o maintenance ave isia bang ke
1: pi ke the
0: thing pi ke the sita non along bang ke scientific method ke aprang ke arong ko an ma ke the si pu padun bom titi anta seta non akimia technology bang ke muga rong bang ke 9 foot 10 foot pen tengpong diti la si padding long le la pen muga ke lapu arong thelo te pu arvo che phonang ji athe mo la so a muga arong along yong si a an ek det polote hala belek a think pi belek a muga rong long bang ke alang litum kap si angko hala dak chodam long ngi la si muga ke pangreng a sai ke joy pick athe ilitum কিছু পাংরেং কি অকাশন কালি মুগা পাংরেং জি পুলোতে ইলিতুম দেখ সিল্ক বোর্ড পোতাদু সেরিকালচার পোতাদু ডিপার্টমেন্ট আতুম আলাং লিতুম পেন ইলিতুম যোগাযোগ করিস তামে লাপেন হালা দেখ ডিপার্টমেন্ট আতুম পেন ইলিতুম বেনিফিসিয়ারিস কেরাব তালং লাসি মুগা আংকি পেন আরং সেটা আলাং লিতুম কার্বিয়াং লং রাত নট কাদো বে অহম দাং পনয় লা ডিপার্টমেন্ট আতুম বাং রন বম সেটা নীলি লাদাখে থাকদাম লং বাংকে বাং আপার আসাম আলম পনয় লাওয়ার আসাম পনয় লাসো মুগা আইন কি আন বাংকে হালা দাক বাংকে বাতাইকে থমং পারলুন এ সেটা কার্বিয়াং লং আলং নাংলি মুগা রং এ পোলোতে লাদাক ইং কি বাতাই প্লিলুন নিঙ্কানিসি আলং বাতাই প্লি আপর বাতাই প্লি লুন লাপেন লাতুম ইংকি কোসন মা কেপাং রেঙা ইংকি সন সি লাতুম প্রোডাকশন বাং কে লং দাব ও কে চেং সি নাং লি ইয়ং সি জুন জুলাই লম ইয়ং সি নাং লি লু পুলোতে কে চেং সি আবাং কে ইলিতুম নিং কয় রাশির কেপাং বং সি ইলি প্রোডাকশন লং লক জে লাপেন কেপাং রেঙা ইংকি পেন মুগা বাং চেপ্রে কে বাং লাসন হেল লাবাং কে ইলি ইংকি কে পাং রেঙা সন অ্যাং কিয়া আন রিনাং নে
1: লাবাংকে
0: লাবাংকে
1: লাসি ইংকি কে মে কে ইলি তুম আন রিনাং ই থনাং জি
0: আন রিনাং আন থনাং জি আহি ওয়ানাং জি
1: কালা
0: দো ও কে ক্লেম নাং ইয়া সন
1: কালা
0: লাপেন লা মুগা ইসি কে পাং রেঙ্গে জয় বাংকে লা পুলো ইলি ইয়ং সি আতি ওয়ানাং পো আতি আবাং আথেং পি আর ও কাং দু কালং সি নীলিত আপ্রাঙ্কে আ উম পেন সি কি আ তি হোম নাম লক তিতি সেটা নহ বাঙ্কে নীলি গে চেপা জয় বাঙ্কে লা পুলো
1: নাং লিকে ক্লেম দে কো কো পুসন সে ক্লেম ইক লো লাকে
0: ডিসপোজাল গ্লাস পেন
1: নাই
0: আউম দা বুঝক প্লট লো বোজার লম লা কেবার টাঙ্গ ডিসপোজেল লা হেম বিথ লম লি লং লং থাকলো লা চাম্পুর জামাত আর তি থাপ থত নয়

0: អត់ទៀបាងឡាអង្គរមួយចតអាមូការរួលងកកដំឡកបងពោ
1: អើយ
0: អង្កេឡានីនីនីធំពេលលតែអសូវងពោអសូវងកេឡាហឡកជូជីតអង្គយកស៊ីជូពមកទីអសូប៊ីហេកហត់បងកេអកេធារវប៉កធេជូ
1: នេអង្គយកយីហួយបងស៊ីជូព
0: អកាំងតាំងជូនេដេជីឡាស៊ីអង្គយកស៊ីកេជូជូអង្គយកពេលជូបមជូបមធីលតែអាឡាអង្គប៉ងដំពោអង្គប៉ងអង្គប៉ងមូធីអ៊ូលតែអង្គប៉ងតាជូននោះអេឡាស៊ីឡាឡូឡាទុំនីងកយរ៉ាស៊ីរកេបមហាឡាដាក់ឡាទុំអរតាឡូគីលុចេងនិងកាន់កែឡាសុនឡូអ៊ីងគីគេមីសុនឡូឡាឡាអ៊ីងអាកាំងសាមប៉រអងចេបហមដែរអងបូជាឡូឡាទុំតា
1: អូឡាទុំតាឡាស៊ីកផាងអូហូបងប្រាប់ចេក
0: បងប្រាប់ចេក
1: កាំងសាមហូបងដែរចេក
0: កាំងសាមហូបងដែរចេកឡាស៊ីអរងឡងឡាទុំអ៊ុនអានអរវូប៉ាក់ជូពអរវូប៉ាក់ជូដេកពូសេតមិឡាអរងឡងអ៊ីកដេកពលតេអង្គបិលេកអរងឡងកាប់ពហាឡាដាក់ជូពអង្គេមូដាំឡូតេឡាទុំបងកអរុំស៊ីនងិសុ
1: លាបង្កេអ៊ីងគីគេមេប៉ែនអត់ប៉ារេលាបង្កេប៉ាលិនទុផា
0: ប៉ាលិនទុផាអ៊ីងគីគេមេកេលពូអានលកេដាមហត់បង្កេអង្សងស៊ីការលូស៊ីអ៊ីលីណេបដូណានីឡាស៊ីអាទុមឡងប៉បននងជីឡាស៊ីចេប៉ហំពោអង្គមូហេកទុពោឡាសនអាឡាបង្កេអាចីឌីងទុហយ
1: សិតាមូកាបង្កេណននលីថាណតេងពលតាំងទេលាបង្សូអរវូជឿអត់មកេដាមប៉ររបង្កេលាទុមអរុមណងសុនទុ
0: អរុមណងសុនទុពោអរវូអាពរដូលឡាទុមអរតាប៉ែនស៊ីណងសុនណងសុនពោដាំពោណងសុនពោឡាស៊ីអ៊ីលីអរងឡងឡា3ហ្វូតបាក់ពីនេះលពូទៅពេញនួលលូតអត់ទុំតចុកកលីតេសិលេតលេពលតេឡាជីនតាក់ពេលអ៊ីសៀអ៊ុំបូណៃណងពោលពូគេប៉ាជីងថាងអាឌីមអត់តនាសុនឡាស៊ីឡាសុនពូប៊ីអរងឡងផាន់ចេកទីទី
1: ឡាស៊ីអ៊ីសៀឡាំធេបាំងកេទីមូកេហានលីផាន់កាជូឡាំធេបាំងកេហាឡាសូកេវាងពេលហាកេដាំអានីកូអានបាក់អពរណងឡាបាំងសូមូកាងគី
0: អាសុគេវាងពេនឡាគេលូតចេងនឹងលីគេផាំងអកពរពលតេនីងកយរ៉ាស៊ីរកេបពេនស៊ីឡាគេចេប៉ហមដេពអុយអ
1: ុយ
0: ចេប៉ហមដេពឡាពេនកាចេប៉ហមហត់មកកះឡាបងតាអង្គអ៊ីលីតុមឡងតាអ៊ីសៀអ៊ុំបូណៃណងពអអ៊ុំបូណៃនេះពលតេឡាពុំឡាភីងនួរវអអ៊ុំឡាថេងពីរវសុនពេនស៊ីអ៊ុំបូណៃស៊ីពហេកណងពស៊ីតាហឡាបងបងកេឡាបងអ៊ីស៊ីគេឡាំងធុមេមេបងកឡាពលគេក្លេមកគេយយបងកឡាពលឡាគេហេកណងនេះ
1: អ
0: ើយអមូកា
1: អើយ
0: អមូកាអហមកាគេលកជីអប្រាំងកេ
1: អើយ
0: អប្រាំងកេអហមកេលកពអង្កេឡាអហមឡងម៉ាស៊ីតតុំផានកេហេកហេលុម៉ាទីឌីប៉ដូកកពមូអានីជេសូឡងតារពូលិនតមេលឹមចាំណងពកលីតេហេមហងចតៃតមេអាកកប៉មេស៊ីវ៉ាភុនណងពអានីសូឡូតេអង្កេអានគីបាំងធីពអានគីធីឡូតេហាឡាអ៊ីងគីគីធីអ៊ីងគីគីធូឡាសូអកាឡារាបាំងកេអង្កេមូកេเออเซรากาลาราซอนฮาลาอาฮอมาลอง
1: อาคินังมันโป
0: นังมันโปอังเคเอริงมันเอ็กดอมโกลเดนคาลาราบังลาวังโปลาซีอังเคลาฮาลาบังเคอังเคอีฮอมฮอมเฮกซีอังโกเอลองอดิมบิทูโปลาเปนลาบังเคอาลินเลเกจอร์จิกาลิโลโ
1: ออ
0: าฮอมซิเกจอร์โป
1: เอฮอม
0: เอฮอม
1: เอฮอมเปนลาอานาดอร์ลาป
0: ซอนซิจอร์ลาซีนอนโบยาราลองบัง
1: เคติโมแคนิลินังลิลัมนังเบงดุนเปดอซอนนังนักลอมูเฮนังลิปุลอลาบังอพรังกะเกลอกจิปูลาซีลาซอบังเคอานีลองเตดุนโลตังเตลาซีฮาลาอังกีกีทูฮาลาไฮอัลลังไฮฮุยเปนอปอตงลาปุโซอาลีราชัมเซราลีราชัมซอนลาปุซอนังเอดูมาลาอคาลานังเอด
0: ูกาลังลาฮาลาทีโลเตฮาลาทูโลเตฮดิอีซีอาลังนังคลูโปอาลังอบังเคลาอาฮอมลองลุดโปมาติดิอังเคลาซีเซราซอนลีราชัมนังเจคลังโป
1: ออยๆซิตัมเมอบินองเอราบังเคฮาลาคาเชปารานาฮุรเลลาปุซอนเซราลีราชัมเคมันกาลี
0: เคมันกาลี
1: อะเคลอง
0: อะเคลอง
1: อินเตนังลิฮินเปนังทานิกทาปุดัมเอลอตังเตInki keme elitum karbi karba ka tumha pusar pisarani pen ka chupang reng pen la muga anki bangke anki tamu hernang lipulo themu chot la pen la tum bangke athada sabsu mu chot la pen akache prek ta do la so anki bangke non nang lipulo asi langdam elupulo dangte elitum la hini pen pa inki keme pen muga pangbaran te kolo bang se ake joy nai punang lipudam ji
0: আকে জয় নাই বলতে নিলিকে ক্লেমাতেং বলতে ইংকি কে মেকে পাং রেং মুতে লা মুগাং কি পাং রেং জয় মু আথে আদরতা লা বাংকে ননালম হিথিয়লম বাংকে এ হোম সি আদর কে কম নাই সিকা কে থম সিকা প্লি লং জি লা পেন হু আদর কে সো নাই কে সিকা সিরকে লা পেন ই রং অলং নাং লি জং সি সুরি সি সি লো পুসিতামে বাতাই প্লি বলতে ইলি তুমকার বিয়াং লং বাংকে সুরি প্লি লো অনপো
1: সুরি প্লি লো But I plead for
0: that. But I plead for that.

নন হেজং নাকলে তুম সিনত রং ফার ফেন কিলুন রুকাসেন রং কে মালুন আর জুগ্রং থাকলো লুনবারি মাং দেং এলং পেন আদুন্থু হান থারবো কে প্লাঙালুন আর জুগসিনাং লাবাং সলুন কিলুন জিয়াবাং সিনত রং ফার ততাংতে আর জুগসিনাং

0: सेवा प्राधिकरण अधिनियम 1987 की धारा 12 के तहत पात्र नागरिक निशुल्क कानूनी सहायता न्याय बंधु मोबाइल ऐप और www.probono-toj.in से प्राप्त कर सकते हैं।
1: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে, তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
2: আর বি আইয়ে কয় কারোবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: বেহুত কাপাৰং ৰু হুত কে লামকান পেঞ্চি দিওঁ মোক ৰংচিত পচি তাক আকৌ হাদাক পেঞ্চি ইনেঙলা মাং কাজি চিনি লওঁ
1: তাতে খাই আৰু যিটোলৈ থলাং লাবাং চোৱা লামকান বাং কি কদাক মালম নকি ক্লেম্পাং চেংগে নাং লিতুম
0: নিলি তুমকে লামকান কে ক্লেমা বাংলা পুলো ননচন কালি দে থাল সহুতকে নি তুমকে ওয়ান এক প্লে বড় কালি ঠ্যাং এটিকে যা লাসিনি তুমি ক্লেমা বাংলা দুর্গা পূজা হত দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা লং তে আলং তিন কোন মালা পূজা কেকলেম তুম লং সে নিলি তুমি বাংকে কেকলেম দুন দুন সে আল সহুতকে কে লং দা জুপাং ঠ্যাং এক্লেম সে ফারুক থম ফারুক লিসি লং চে আঙ্কে নিলি তুমি কদ গে লামকান তেরাং আলংকে বাং থ্রককে বাং থ্রকসে কেবার মুন্ড লাসন হ্যাঁ পেন পূজা কালিয়া হুদ আর এবং কেলা নিংট্রেং নিংথি হুদ বাংকে রঙরলো বাং জান্দি মুন্ডা কা পাথু তুম সিনাং হাং পো নিতুমানা তকলেম পো বাং বাং জান্দি মুন্ডা পাথু পো ওই লাসন তাহালা বাংস হুদ বাংকে লাহে পেনসি কার বিয়ারা তুম রং রুবারলো বাংকে আর নিংচিপা রং ই
1: চোরপার লক্ষ্যে নিলি ধান বাচিনি পথ তাতে পুথ নিলি পুনি ফানসামে আর জুইং তুম মহেজং পেন সার সিতামে ধান পান নালি তুম লামকান কেকলেম আলং কাপাকলাং আলং বানসে নালি তুম কাছে টং পু লাসি হালা সৌ হুদ নালি কসন নি নালি কামা থাকে পু আলাংলি ফান সার আফান থেকল পানি কসন নালি কামা থাকে আস
2: আলাম বাঙ্গে আর নাম তং না বানলনি কসন নে মানে চিত্তং ইকদেরল নাসো কিলো নি কান্দন পেনা নাসো পেন চিত্তং পেনা মাত হ্যাঁ
1: এতে নাংলি সিতামে আফ্রাং পেন পু সার পেন চেতং তেঙ্কু পেন আসো ফ্রাং সামে নাংলি লামকানা বাং এ চেপার জানন বম লাপু মাম
2: দুন কে দুন বম চেপার জানন বম
1: চেপার জানন বম চরল নাংলি থান পাচিনি পদ তাংতে পুথত নিলি আখে হাই ফান আর জুথলাং নাংলি তুম লামকানা লং পেনসি কাচি চিনি কাচে থেক লং লাদাক পেনসি নিং চেদক নিং চেহাং লাপসন লাসি নাংলি তুম লাবাংস ফি মাতে আদা মাসার বাংকে কমেন্টু মালম সি কাংথুর ঠুলাকে
0: আদা মাসার বাংকে দিল তুমি দিল সুমার থে তান ফি প্রেং এ জিতু সন লাস অপরাং বাংকে নি চা আমা আদা মাসার চিং থুরি উতে যা কমে দেন মতে
1: কালা
0: তে তুমি চে পাচর বাংকে পলা ফরুকের সির কেবরা থকনার কেবরা হিনি
1: ও
0: আনেন কান সে চে পাচর রহে লাসি নিলি তুম আদা মাং নিলি লাস হু কংচুন বাংারপু ডেঙ্গি দক দক লবন দা কিসিএস সেন্ট্রাল কমিটি লং নিলি ফান রাত্রিয়া মায়া লং কো অপটেড মেম্বার নাঙে পণ হলে লাসু হুসি নিলি তোমার দাম সার কাঠোর নন নিলি সো পো নন হেমেরি পো বাংসে প্রেজেন্ট তাকে ডেং দুট লাসো না যা লজা
1: নালি তুম আদাম সারা বাংকে আফি থু মানে নালি সোমার ঠেরো আফি সি আফি সি
0: জেপা চক
1: জেপা চক
0: জুতা জেপা চক পজালো
1: মেসেন নালি তুম কেক্লেম আসাই সিতামে তান্তে পুথত আরজু থলাং নালি কে রাড়া সাইজ তামে ক্লেমবাং ফু লাসে আফ্রাং বেন্দা নাংলি পু নি পেন চেপা চর চে আংকু আফ্রাং পেন সামে নাংলি রাধা সাই কে ক্লেম দুন বম লাপু মা মতে নন ফি নাংলি তুম চেপা চর চেপা লক দে ফি তং রাধা সাই কে ক্লেম দুন পাং চেং ঠুল
0: নীলি রাধা সাই কে ক্লেম মাংকে হা নীল নীলি রিস অঙ্কু নীলি রিস অঙ্কু পেন নীলি স্কুল লাগে চালি থেকে এ পুসিতা রং গরু বারো নীলি রিস অঙ্কু সিদামে ক্লেং সার পো সিনাং পেক রং ক্লেং সার পো তামা ক্লেং সার পো মান বম হুত নীলি জমঙ্কান ভাই কাং ক্যাপ আনকে নীলি কান দু নৌ জামবিলি থন পার্টিং লংল সব ফি বাংকে রং রুবারলো ফিনে ইউ বিচার কিন্দার দো চিভং চিং চেক দো তেল বংশ কাং সাই হুট লুকে টক পান চেং লক নিলি ফানসি আর পুনা পেক পেক লাসন সে নিলি হেমরি চুপুচি দে ফেন ফি বাংকে রঙা মুখিয়াল পুষি হাকু গেছে বুপু রঙালো বাংকে রঙা সেক্রেটারি তা বুপু সনসি নিলি ফানা পেক তাছে নিলি হা ক্লেং সার পোনা আমার নিলি রিসাম কোপেন তা মানে হামফাং আলং সিনিলি যাচ্ছে মেট পেট বাংকা পরিচিপি
1: ও
0: হামফাং আকাম লং সিনিলি পরিচিপি
1: চুরল নালি পুথত থান পাকলার ধু পদ তাতে পুথত নি ফান সামে নিলি আর জুথিলে থতলাং মহেজং বেন সার সিতামে থান ল নালি তুমি কে রং এসি ক্লেমরা পেট দামরা পেট লাসে নালি তুম নারি সো ওকর জাং আকো সিতামে ক্লেমরা পেট দামরা পেট লাপু সারা লং নালি সিতামে কে ক্লেম কাছে রাব দুন লাপসন দম
2: ও দো মানে লাগে ক্লেং সার পোলো আপদ নাঙা জালি না বাংলো মাসে তুন নাংক আর রঙাজি সিতা নাং কিলুনকে কানা না পুষিতা মে মা চুমাং কান পুষিপা মে দা পুতে দু নাংক রিসো ইয়াং চিরিন্তি নাংক মাতে
1: কালা
2: লালো মানে না ক্লেম্পন নাঙা জাপন লিন আন সিতা

জয়মে কেলং আর দুধুল নারজুক সিনহাং চন্দ্রকান্ত তেরাং পেন কেলুন আলোনা লামথে চিংরোম নাং ওভি মি আন পুলাবাং সোলন লাবাং সোলন কে টক সিতামে চন্দ্রকান্ত তেরাং ততাংতে আরজুক সিনহাং লাবাং সোলন

ইংলিশ আলুন কে রটকে পাড়জং দেঙে লংপেন আদুন থলুন আর জুগসিনাং সেমন গ্রেসিয়াস পেন কিলুন আলুন লাম থে লেটস রক পুলাবাং সলুন লবাং সলুন কে তগবাং হিমেশ রসমিয়া ততাংতে আর জুগসিনাং লবাং সলুন

মিথ্যাং আদেরাফান চিপাংথির জির ঠেক পুলুতে অকপ্রাণ মিসেন চটকালি ইমিথ্যাং তামি চিলাং মিসেন লাপেন কিদু কিদাম তামি মিসেন প লান চতাকালি লাসো জয়নি আনং কাছে থাং চটকালি দিহিনা নাতামি চিংথুর ডুনপু আথে ইলিটমারং চিপাংথির ঠেক লাপেন আনং চে থাং লুতে নন মালমকে ইন্টারনেট আকাই পিনাকা জয়নি মরি রাতুম ননকে কাচিনি জিয়ফান জয় কেলো লাপেন ইলিটমারং আরং সুপি তামি আনং চে থাং পুলুতে বাং কিজুই কেলাং আতুম তা বাং প লাপেন লাসো জয়নি দিহিনা নাতা চিংথুর ডুনপু লাসন আমিথাং আরং চেপাংথির জিরপেন কিদু জয়নি ইলিতুম নর্থ ইস্ট আংকাং আনং চেথাং ক্লং আরং আলাম চেথান দামসিনা লাবাং সরং কে নর্থ ইস্ট আংকাং চটকালি ইন্ডিয়া ডেট চটকালি এশিয়া আংকাং কাংথির নাই আরং পুসি হকপন ইলিতুম আদুং হেড কেদু স্টেট মেঘালয়া লংসি লাবাং সো আরং দু লাবাং সো আরং আমেন কে মাউলি নং হেনলো কেদামতাং নিংকান সুরিহিনী রা ক্রে কেথম আনিংকান পেনসি লাবাং সো আরং আফান ক্লিনেস ভিলেজ ইন এশিয়া মতে এশিয়াংকাং কাংথির নাই আরং পুসি হকপনলো লাবাং সো আরং কাংথির নেই চটকালি লাদাখ লোকাচারলিয়া হিনতা মেসেন ফান ভারুই সি আন লোকে থেকাতুমা ফাই দু লাবাং সো আরং আলং কেদু আরা রাতুম আনু তিন তামে কাচেপাংথির আবে কাচিং হয় পন আজক আদন তিনটা বারপি বারসো কেদো আহেম মিসেন রং আলং আদন তিন লাপেন হেমাথেং নু তোয়ারাই চেক পেন কাসেলাম বুন থেংপি আর ও হে হুই কিবি আদিম কিথিক পন্দু লাবাংসো ডাস্টবিন আলংসি থেংপি আর ও পেন ডাংলক কেটে রাসন আন কাপাংরুম লাপেন কিবি লাবাংসো রং অলংটা দুমা মংলংলে লাপেন প্লাস্টিক ব্যাগ তামে এনলংলে লাবাংসো রং লং কেদোয়ারা রাতুম কেনাং নে আসন বুন থেংপি আর ও হে হুই হিলিক সেলামসি হ অর কাপামান জিয়ফান বিপন হালাদা কেদোয়ারা রাতুম আমিথাং আহেম কাচেপাংথির চটকালি কাদো কবে থুর পাকসি রং আতোয়ার তামে আর ককপন লাপেন থেংপি আরং তামে কে এ আসাই তামে দেংপন লাবাংসো আরং চেপাংথির জির পেনসি কেদু অজয়নি চেথাং ও লাবাংসো আরং কাছে থ্যাং আজয়নি নর্থ ইস্ট ইন্ডিয়া আংকাং পিচতকালি ডেট কাপ্রেক পেন্তা লাবাংসো আরং আলং কিজুই কেলাং আতুম কেবাং আতুম দু উ ইলিতুম আদুং হেড আ ডিস্ট্রিক্ট ওয়েস্ট কার্বিয়ংলং আংকাং তামে কাছেপাংথির আজয়নি কাছে থ্যাংক্লং আরং দু উম সোয়াই আংকাং শিখ দামাখা আরং হেনল আসাম আংকাং পেন কাংথির নাই আরং ওয়েস্ট কার্বিয়ংলং আলং কেদু লাবাংসো আরং আলং তামে কিজুই কেলাং আফান কেদাম আতুম দু উ আদিম তালাং মেসেন বতর তামে কেমেসেন চটকালি হালাদা কেদু আরার আতুম চিপাংথির জির পেনসি কেদু লাপেন আসাম আংকাং পেন কাংথির নাই আরং পু কে হক পন আজয়নি লাবাংসো আরং আলং কিজুই কেলাং আফান কেদাম আতুম দু উলু লাবাংসো আরং আলং তা রার আতুম আমিথাং আহেম চটকালি রং আলং তোয়ার হে হুই তামে আর কক লর লাপেন ডাস্টবিন তামে বিপন ক্রায় জয়নি ইংথির পিক গভর্নমেন্ট আহিন পেন্তা চেপাংথির জির পেন কেদুনাং জিয়ে ফুথাক আর ডি পিপনসি আসন আসন আসাই দেংপনল লাসুয়াং বং স্বচ্ছ ভারত মিশন হেনল নন স্বচ্ছ ভারত মিশন কপিল লাসো ফুথাক চেথান দামসিনা ইলিটো মাদেত নি পেন কেজক কেলং নিংকান ট্রকসির কেব রা ট্রক আন প্লেং চাংলো ইলিতুম আদেদ আফান নি পেন কে জ কেলং জি আফান কাচেসং অলং ইংসাম জিন পেন কাচেসং জি আফান কে জা পন আবাং ফু ফাদার অব দ্য নেশন মতে দেদ আপু মহাত্মা গান্ধী আবাং চেপাংথির জির জি আফান আর ডি কি পি ও আবাং লাপেন আলাংলি নি পেন কে জক লংলোতে ইসি ইংথির জির ইন্ডিয়া ডেট কাপামান জি আফান আকেমাং দু দেদ আপু মহাত্মা গান্ধী কেমাং পন লাবাং সো আকেমাং আফুথাক কাপাচুন জি আফান মাংসি ইলিতুম আদেদ আলং নন কাচারি বম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জা পনসি কেদামতাং নিংকান সুরিহিনী রা ক্রিপলিয়া নিংকান স্বচ্ছ ভারত মিশন পাংচেং পনলো লাবাংসো মিশন কে সুরিহিনী রা ক্রে সিরকেপ আনিংকানাং বং আংতান বারপি কেডো পেন কেজ কেলং জি আফান মাং পনলো লাবাংসো আজাই মেগাতেং কুটি কেপ আন আহেমতুন আলং

pen ODF mate ang tan barpi kachiti pen ke jok kelong arong pusi pachi thang ponlu. Halapu katar lip ang thega tenke Swachh Bharat Mission a joine economic mate chokam, environmental mate hamphang atomon lapen health mate okpran anat misenlu. Lake jasimet suarlu tumaphan kapang tangji aphanta rabdunlu. Government of India chum ningkan surihini ra inkoya ningkan thang achiklu Swachh Bharat Mission Gramin thihek pen SBMG Phase 2 mate rongrup arlo kapang thirji aphan khep hini asai kapa chunji aphan sika kuti isira lak flikebra pharoner kebra trokner kebra isi atanka panong ponlo. Lake outdoor defecation free ODF status pen ke jo kelong ji phan ke mang pon la pen rong along solid and liquid waste management kapadu lake rong aphan ODF pen ODF plus ang deng an non ke wang ji ningkan surihini ra inkoi ra phli pen ningkan surihini ra inkoi ra pho aningkan ang bong kapali dunji phan mang pon lo ODF plus villages ang deng kapali ji phan individual household latrine kapalong dun la pen hemtun isiya phan biodegradable waste management kapaman lake composting lapen biogas plants kibi pon henlo kewar tang ason kapang room ke thak lapen kewar tang plastic pang room si ke thak pon sok pits mate akiter lapen kenang ni der ason an hili kalong thap si alang an kapachar chimji adim ka selam he hui henlo. Government achum ke deng pon Swachh Bharat Mission ke rara chuma phan aning kirung pon lapen kachepang thir jir pen ke do kenang so ra puthak pacherok tok ji phan si claim pon lo. Sitame labang so asai ka pachun ji phan ilitum ka do kavita sipatir pi pon lapen arpu ke en pon kenang sot. Government pen kapathik pon arnisi inut banghini chingrum si Swachh Bharat Mission Cleanliness Drive on 2nd October 2023 pu chetok lok si arphek ot krai si asabak arkok chot si aphi arjan chenep chot pulote ilitum chepangthir jir abe ke doji kali lapen dera pu Mahatma Gandhi akemang ingthir jir India dera kemang kichunji kali lason pulote dengrong chot bang aphan chepaklang ji aphan chot si arphek ot krai pulote ইলিতুম মিথ্যাং আদিম সি তেরবাং পো লাপেন কানহক জিকে ইলিতুম লাসি ইলিতুম কাদো কবিতা কাপাংথি রাবি চিংহয়নং জি ইলিতুম কাদো কবিতা হেমালং দাসবিন কিবি হেম আরলো হেমাবাইকাং হেমাথেং নুয়াতোয়ার লাপেন হেমকম হেমরাই অলংতা কাছেপাংথির কেনাং নি আসন আন এলং আদিম কিবি জাসেমেতকে ইলিতুম আহেমালং হান কেলেপ্তাং আহু থেং পি আরবো হে হুই এলং আদিম পাংরুম সি হিলিক আরলো থাপ নাংজি লাসন বুলোতে ইলিতুম আবিরি এলং হান এরং রং নি চে এ পুলোতে দোয়াই পিজক প্লট পো লাহাই পেন্তা মফি ইলিতুম আহ অর পি পুলোতে আহান তামে মিসেন পো লাসন কাছেপাং থিরা বে চিংহয় পুলোতে ইলিতুম মিথ্যাং আফানসি আলি দুপু নন কাছেপাং থির পুলোতে হেম আরলো সি চেপাং থির চট হেম আবাই কাং হেম কম হেমরাই আথেং নো তোয়ার কারকক কালিতে কেচেপাং থির আসাই ক্লেম চট পু কালি ইলিতুম চেপাং থির বিনং জি পুলোতে ইলিতুম কেলাং নাং জি বাংকে লাসন হেনলো ইলিতুম আ হেমালং লাং গাচিংলু ফোলে হে হুই কেচা মালাং হে হুই কপালি কোসন ল তোয়ার আলং সি পালি রংমা পিমা লাতা লাং পন নাং জি আথে ইলিতুম আ হেমালং পেন কপালি আলাং জংসি তোয়ার সি লি রং পুলোতে কাশিক সাক দুপু আথে লাহাই লাং কেতের টোয়ার আলং কিলিয়া জয়নি আ তোয়ার টামে হেংনুপু আদুংরাই কেদো আতুম লাপেন তোয়ার পেন কে দাম আতুম তা লাবাংসু লাং কেতের আ জয়নি কাশিক সাক দুপু লাসি ইলিতুম হেম আলং কে এন আলাং হে হুই তোয়ার বিথে কপালি লং লেদে জি ফান্তা লাং পন নং জি লাসন সি হেম আদুং আ তোয়ার আরাই জংসি ইংরাম ও পুলোতে পান নং জি জংসি এমিথ্যাং লে আপর আবে পুলোতে নিমিথ্যাং আসাই লু চেমাথাশি ইনুত বাহিনী পেন চিংবাইসি কালিতে এমিথ্যাং পেনলে বাপ কে পান আসাই কে ক্লেম জি আফান আনাম কি পি পেন তামে সাই ক্লেম পনমি লার্নি সি বাং আফান কাপাং থিরা মেন

0: pen a nam ki pichot ke ilitum duk de. Nang li la son klem pulote a towar ta me ing thir po la pen la bang so asai kacho klem dun a bang a phanta nang li kerapon a son po. Athe hala ke pan piya muni tami sika isi hini vet si tami long po. La pen la so joy ni nang li he madung a towar ta me ing thir po la pen chilang misen po. Government pen kaselam pi atowars tami pinang an aningkana phi konadni ilong longni asap kahingnu do pulote government aphan chonghong hira emithang pen kalite rong along inut banghini pen chingwai si selam pon phrui pulote misenpo athe government atum kaselam pi atowar ke asavet kahingnu chotke bangnang selam pipi emithang si arniwang ka chela ji atowar pina lasi এমে থাংসি তোয়ার কাছে লেং মেসেন জি ফান মাথাসি ক্লেম্প নাংপু আথে লাবাংস তোয়ার ইলি তুমসি চেহেলা জি বাং গভর্নমেন্ট সরলে লাদাক আর্নিবাং নাংলাং দুন্দে লাসি মিথাং রং আতোয়ার পু চে মাথাসি ক্লেম্পুলোতে মেসেন পু ইলি তুম দিফু রং সোপিয়ে লংতা রং সোপি পেনতে বকহেদা ডিমসি তোয়ার কেলে চটলাং পেনাং আনা ডিমকে তোয়ার কেলে লেতা দু উলাং বারলা পরকে লাং কেডা মাজাকং কে থেয়া জয়নে পাক্কা তোয়ার কে লে লিয়া দিমলং লাং কিলিয়া জয়নে আতোয়ার লিগবুক হে হুই দুকক তাদু সীতামে নিংক্রেং আপরকে আতোয়ার কাছে লেং মিসেন জি ফান ইলিটুম এহে মাদুং আতোয়ার হেংনোদাক পুলোতে চেসেলাম দু নংপু নীলি মেথাং আলাম সি নাংলিতুম আফান চেথানপু নীলিটুম আরং আলং তা তোয়ার নাং কে লে নিংকান ইসি সোসিয়েট চট আনবেদলাং লাসুয়া ফ্রাংকে নিলিটুমা রং আতোয়ার টামে আরবে কে জাংলোতে লাং কিলিয়া জয়নে লিগবুক ডোকক তিতি রং ইসি প্যান চেলাংসি নিংক্রেং আপরকে তোয়ার পাকলাম ফ্রুই তিতিসি নিংক্রেং আপরকে গাড়ি হেই হুই তামে চেলেং মে মুচত লাপেন একেং প্যান তামে আজো কে দাম কেবাং তামে দাম মেসেন দিতিল আহত প্যানকে রং আসর সেলাম টং ঠেকঠিয়া কু পুসিতামে হেম তেবক টেরাই কে দু আচুম প্যান চেলাংসি মিথাং হেমাদুং আতোয়ারকে সেলাম পন্দে দিতিল নিংকানি সিয়াংবংকে রঙসর তুম তামি সেলাম তং থেকথে দেত লাপেন হেমাদুং আরায় আতুম তামি আপর কাবেদেরা জয়নি নীলি মিথাং পেনসি চিরাবদুনল লাপেন ইনুত বাংহিনী আতুম আফান আনাম পিসি আতোয়ার লং কাহার নুক আজু লংলে পাপলেংসি নিংক্রেং আপর তোয়ার সেলাম পনল লাবাংস আতোয়ার কা সেলাম আজয়নি নিংক্রেং আপরকে কাদো কাবে তামে লাবাংস তোয়ার কাহেলাত জয়কিল চেথান পঞ্জি পুলোতে দু উলাং পিনিকে লান লে চেথান পন চটল নাং ইলিটুম কাদো কবিতা কাছেপাং থির এবে চিংহয়ল নাং এ মিথ্যাং লাপেন হামফাং কেমিসেন জি ফান কাদো কবিতা বর ই পনল নাং লালোতে আহক পেটপেন স্বচ্ছ ভারত আমিশন তামে চুনবেক পু
1: লাপনা পর্ণাংলিথু পিনি ওয়ার্মনা যায় মেগাং দেংলংপেন দা ইম্পর্টেন্স অফ স্বচ্ছতা মাতে কাচে পাংথের এ বি কাচিং হয় পুথাক তোপন বিপেন লাম জির কেথান আর জুগলং তাংল নাহলে তুম যায় মেকার জুলং বম লাগে আকাশবাণী দীপু পেন তাংতে নন স্টুডিও ঘড়ি পরফাইসর ক্যাবরা মিনি থং ক্যাব প্লেঙ্গি তাংলো লাসে আদুন্থুয়া যায় মেকাং কুঙ্গলংপেন কার্বি লামার জানালুন আর জুগজেনা পিনি কার্বি লামার জানালু নাং দেংলংপেন কেচেং সিয়ালু নাকে হেম আকার জং পুলা বাংস লামার জানালু রাজু রং ফার লাপেন রুবিনা ক্রুপিয়া তুমপেন কেলুন আলু নালাম থে পিজো প্লিপ্লি পুলা বাংস ততাংতে আর্জুক সিনাং

কার্বি লামার জানালো নাং দেঙ্গেলং পেন আদুন থালো না জিউসি নাং লামচাক লামার জানালং পেন বিজয় লেখে লাপেন মিরমিলি রং পিপিয়া তুম পেন কিলুন আলু না লামথে কাং হন জুতুন এ পুরা বাংসলন।